0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

জীবন যখন ট্র্যাজিক, খুঁজতে চাইছি ম্যাজিক। আমার খুব পছন্দের এক কবির একটি কবিতার প্রথম দুটি পংক্তি। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা গতকালের থেকে আজকে ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, অর্থাৎ ম্যাজিক এবং ম্যাজিশিয়ান। এই ম্যাজিক দেখতে আমরা এরকম কেউই নেই যারা ভালোবাসি না। ম্যাজিকের শো হলেই আমরা সবার সামনে ওখানে চলে যাই। তো এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানকে নিয়ে কিন্তু অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য আছে, যেগুলো কি না এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি, আর আজকেও শেয়ার করতে থাকব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ম্যাজিক যে শব্দটি সেটি কোত্থেকে এসছে সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের বিবলিক্যাল রেফারেন্স নিতে হবে, সেটা হলো ম্যাজাই। অ্যাকচুয়ালি ম্যাজাই শব্দের অর্থ হলো জ্ঞানী ব্যক্তি, যে ব্যাপারটা গিফট অফ ম্যাজাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো সেই জ্ঞানী ব্যক্তি ম্যাজাই, সেখান থেকেই এসছে ম্যাজিক কথাটি, অর্থাৎ একটি বিশেষ জ্ঞান, যে জ্ঞানের সাহায্যে মানুষকে এন্টারটেন করা যায়, মানুষকে অদ্ভুতভাবে অন্য জগতে নিয়ে যাওয়া যায়, সেটাই হচ্ছে ম্যাজিক শব্দের উৎপত্তি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডারা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

জাগলিং ব্যাপারটা জানেন তো, মানে একই সঙ্গে তিনটে কি চারটে জিনিস ওপরে ছুঁড়ে দেওয়া, সেটাকে নিপুণ ভঙ্গিতে ক্যাচ করে আবার ছুঁড়ে দেওয়া। তো এই জাগলিং এর সঙ্গে কিন্তু ম্যাজিকের একটা সম্পর্ক আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিককে নিয়ে এবং ম্যাজিশিয়ানদের নিয়েও। তো যে কথা বলছিলাম যে জাগলিং যেটা আমরা দেখি, ধরুন একসঙ্গে চার পাঁচটা বলকে ওপরে ছুঁড়ে দেওয়া হলো, সেগুলোকে প্রত্যেকটাকে আবার নিপুণ কায়দায় ধরে নিপুণ দক্ষতায় আবার ছুঁড়ে দেওয়া হলো, এরকম জাগলিং আমরা কিন্তু ছোটবেলা প্রত্যেকেই ট্রাই করেছি, কেউ পেরেছি কেউ পারিনি। তো এই যে ব্যাপারটা, জাগলিং যারা করেন তাদেরকে বলা হয় জাগলার্স। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এক সময় ম্যাজিশিয়ানদেরও জাগলার্স বলা হতো। অ্যাকচুয়ালি 15th century জাগলিংকেও ধরা হতো ম্যাজিকের একটি পার্ট হিসেবে, এবং তারপর থেকেই তাদেরকে, অর্থাৎ ম্যাজিশিয়ানদের, জাগলার্স হিসেবে বলা হতে থাকে। পরবর্তীকালে 18th century ব্যাপারটা পাল্টায় এবং ম্যাজিশিয়ানরা একটি আলাদা নাম পান, সেটি হলো ম্যাজিশিয়ানস। তো রেডিও বাংলার ডট কমে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: बाजिलो कहारो बेना।
1: পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এবং বিখ্যাততম ম্যাজিশিয়ান হলেন হুডিনি। কিন্তু আপনি কি জানেন যে তার নামের পেছনে একটা ইতিহাস লুকিয়ে আছে? সেই ইতিহাস প্রায় 200 বছর আগেকার। অ্যাকচুয়ালি হুডিন নামে আরও একজন ম্যাজিশিয়ান ছিলেন 18th century। তো তিনি একটি কাজ করেছিলেন, তিনি প্রথম মঞ্চে ম্যাজিক শোর একটি গ্রামার তৈরি করেন, যেই গ্রামার এখনও পর্যন্ত ফলো হয়। তো আমরা যে হুডিনিকে জানি, যে হুডিনিকে চিনি, তিনি কিন্তু সেই হুডিনের থেকেই একটি নাম ভাড়া নিয়েছিলেন, বা হুডিনের নাম অনুসারে হুডিনি নামটা নিজের নিয়েছিলেন। অ্যাকচুয়ালি হুডিনি বলে বিখ্যাত যে ম্যাজিশিয়ান, তার আসল নাম হলো এরিক। তিনি একটি আই হুডিনের সঙ্গে যুক্ত করে নিজের নামটি করে দিয়েছিলেন হুডিনি, এবং সেই হুডিনি নামেই তিনি জগৎ বিখ্যাত। তো রেডিও বাংলার .com শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম বাংলার গান বাঙালির প্রাণ

ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে কথা হচ্ছে, অথচ আমাদের পিসি সরকারের নাম উঠবে না সেটা কিন্তু হতেই পারে না। শুরুটা হয়েছিল পিসি সরকার সিনিয়রের মাধ্যমে। তিনি একের পর এক এরকম খেলা দেখিয়ে গেছেন যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তাকে পুরো চেন অর্থাৎ শিকল দিয়ে বেঁধে তাকে বাক্সর মধ্যে বন্দি করে নদীর জলে ফেলে দেওয়া হয়েছিল। তার কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে আবার দেখা গেল ডাঙায়। এরকম অবিশ্বাস্য সমস্ত কাজকর্ম তিনি করে গিয়েছেন। আর তারপরে তার সুযোগ্য পুত্র পিসি সরকার জুনিয়র, যিনি কিনা তাজমহল ভ্যানিশ করে দিয়েছিলেন, একটি চলন্ত ট্রেন ভ্যানিশ করে দিয়েছিলেন, এরকম সমস্ত অবিশ্বাস্য কীর্তি কাহিনী তিনি নিজে তৈরি করে গিয়েছেন। তো আজকে ওনার জন্মদিন, অর্থাৎ পিসি সরকার জুনিয়রের জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল শুভ জন্মদিনের শুভেচ্ছা। খুব ভালো থাকুন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে এবং গতকালও আমাদের আড্ডাটা জারি ছিল জাদু এবং জাদুকরদের নিয়ে, অর্থাৎ ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। তো কেমন লাগলো বলুন তো এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে এত কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে জানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি, এবং আমার সাথে সাথে অনেক ভালো ভালো গান আছে। কথা হবে, আড্ডাও হবে, কিন্তু মাঝে মাঝে গানও শোনাবো আপনাকে, তাই আড্ডায় আপনাকে থাকতেই হবে। এবং শুনছেন radiobanglanei.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

যখনই মন খারাপ হয় তখনই আমরা মনে হয় যে বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় যাই। আবার অনেকের বাড়িতে উঠোন থাকে, যেমন আগেকার দিনে থাকতো, ভিতর বাইরে বলা হতো বা অন্দরমহল বলা হতো, তো সেই জায়গাটায়। এখন অবশ্যই মডার্ন যখন হচ্ছে তখন তার সাথে সাথে বাড়ির ইনফ্রাস্ট্রাকচারটাও ভীষণ মডার্নাইজ করা হয়েছে, তো জায়গা কমের জন্য সেখানে থাকে না, অন্দরমহলও থাকে না এবং কারো কারো বাড়িতে উঠোনও থাকে না, কিন্তু বারান্দা থাকে। আর সেই বারান্দায় আমাদের অনেক সময় খুশির মুহূর্তও কাটে, আবার অনেক সময় মন খারাপের মুহূর্তগুলোও শেয়ার করি। আবার কখনো কখনো নিজের বারান্দাকে খুব সুন্দর করে কেউ সাজায়, আবার সেখানে বসানো হয় সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, যেমন বারান্দা বাগান বা ছাদ বাগান করা হয়। ঠিক সেই জন্যই আজকে বারান্দা নিয়ে কথা হবে রেডিও বাংলার নেটে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আমরা যখন নিজেদের স্বপ্ন পূরণ করি, সেই স্বপ্নের মধ্যে হয়তো পুরোটা পরিপাটি করে পূর্ণ করতে পারি না, কিন্তু যেগুলো ইচ্ছা থাকে ছোটবেলায় সেই সব কিছু কিন্তু ছোঁয়াগুলো রাখার চেষ্টা করি। ঠিক সেই রকমই যখন আপনাদের স্বপ্নের নীর হয় বা বাসা হয় বা হচ্ছে যাই হোক স্বপ্নের বাড়ি হোক, সেইখানে কিন্তু অবশ্যই একটা ছোট্ট বারান্দা রাখার চেষ্টা করবেন। এখন অনেকাংশেই ফ্ল্যাট যেহেতু হয়, বাড়ি সবার ক্ষেত্রে হয় না, এবং সেই বাড়িতে যদি ছোট্ট কোনো জায়গা থাকে সেই জায়গাটাও যদি বারান্দার জন্য রাখা যায় তাহলে অবশ্যই সেখানে বারান্দা করা উচিত। তার কারণ আমার মনে হয় যে একটা কোথাও খোলা জায়গা দরকার যেখানে একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করা যেতে পারে। ওই যে বললাম, যদি আপনি সেখানে ছোট ছোট গাছ রাখেন বা নিজের মতো একটা স্টাডি টেবিল, একটুখানি বুকশেলফের জায়গা রাখতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে কখনো কখনো নিজের মতো করে মি টাইম কাটাতে পারেন। তো সেই জন্য বারান্দা নিয়ে অনেক কিছু বলার আছে, মনে হয় না আজকের আড্ডায় আমি বলতে পারবো পুরোটা, তাও বলার চেষ্টা করছি যদি আপনি সঙ্গে থাকেন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বারান্দা মানে যেমন খোলা এক মুঠো হাওয়া, বারান্দা মানে যেমন নিজের সাথে কাটানোর সময়, বারান্দা মানে যখন একদম নিজের একটা জায়গা যেখানে মন খারাপগুলো উজাড় করে দেওয়া যায়, ঠিক সেই রকমই বারান্দা মানে আমার কাছে খুবই একটা ছোট্টখাট্টো নিজেদের আড্ডা। ধরুন আপনার বাড়িতে অনেক লোক এসেছে, বা পুজোর আড্ডা, বা অনেক দিন পর বন্ধুদের একটা আড্ডা, যদি আপনার ঠিক সেই রকম একটা বারান্দা থাকে যেখানে বসে আড্ডা মারা যায়, সাথে কিছুটা স্ন্যাক্স আর চায়ের কাপ থাকে, আর একটুখানি গানের আসর হলো নিজেদের মধ্যে, বা ধরুন জাস্ট চিটচ্যাট, মানে একটু টুকিটাকি কথা, জমে যাবে, জাস্ট জমে যাবে। আমার তো এটার রায় একদম 100%। এবং আপনি কি মনে করেন, আপনার মত কি সেটা অবশ্যই আপনার আমাকে আপনার কথাগুলো জানাতে হবে এবং তার জন্য আড্ডা শুনতে হবে।
1: টানছে যখন সোনালী রঙের বলেনো গাড়িটা, টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পরা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রেডিও বাংলা নিয়ে ডট কমে আজকে বারান্দা নিয়ে কথা বলছি বা উঠোন নিয়ে কথা বলছি। যেহেতু উঠোন এখন দেখা যায় না, যদি আপনার গ্রামের কোনো বাড়ি থাকে বা একটু ফাঁকা জায়গা যেখানে বাড়ির সামনে অনেকটা জায়গা, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে নিজের মতো করে টেবিল চেয়ার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। এবং আমি সেদিনকে একটা জায়গায় দেখছিলাম, ইন্টেরিয়ারের ব্যাপারে অনেক কিছু বলছিল। তো যারা বিশেষজ্ঞরা তারা বলছেন, নিজের যদি ফ্ল্যাটটা একটুখানি কি বলবো চেঞ্জ করতে চান বা মডার্নাইজ করতে চান, সেখানে কিন্তু আপনার ফ্ল্যাটের পুরো ভোলটাই পাল্টে যাবে শুধুমাত্র একটা বারান্দার জন্য। সেটা কি কখনো ভেবে দেখেছেন? যদি না ভেবে দেখে থাকেন তাহলে অবশ্যই ভাবতে হবে। তার কারণ ওই যে বললাম, বদ্ধ একটা পরিবেশ থেকে বাঁচার জন্য আমার মনে হয় একটুখানি বারান্দার জন্য জায়গা ছাড়া প্রয়োজন। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।
1: তুমি কি শুনলে না জেনে বুনলে, জট যাবেই পাকিয়ে তার

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো জীবনের কিছু কিছু মুহূর্তে আমাদের এটাই মনে হয় আমরা হয়তো কিছুই পাবো না, কিন্তু সেই পাবো নাকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু আমাদের লড়াই চালিয়ে যাই। আর সেই লড়াইতে আমরা কখনো জিতি কখনো হারি, কিন্তু জীবন যে পথে আমাদের এগিয়ে নিয়ে যায় আমরা সেই পথেই ছুটে চলি। কিছু কিছু মুহূর্ত আমাদের এমন থাকে যে মুহূর্তগুলো হয়তো মনে হয় জীবনে কেন এলো, আবার কিছু কিছু মুহূর্ত এমন আসে যেগুলো মনে হয় যে আরও বেশ কিছুক্ষণ সেই মুহূর্তটা থাকতে পারলে আরও তো ভালো হতো। তো জীবন তো এরকমই, সময়ের বশে আমরা সবাই আছি আবার নেই, তাই সময়কে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু এই সময়ই কিন্তু আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। তাই আমাদের আজকের এই আড্ডা কিছু না পেয়েও কিন্তু কিছু পাওয়া যায়, সেটা কীভাবে? সবসময় কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি আমাদের জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, কোথাও না কোথাও ছাড়তে হয়, আবার কোথাও নিজেকে একটু সরিয়ে রাখতে হয়। আমাদের আড্ডা হয়তো কিছুই নাই পাবো, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। এই যে লাইনটা এই মুহূর্তে সম্পূর্ণ করলাম, এর একটাই কারণ, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কখনো কখনো এই লাইনটাই আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ট্যাগলাইন হয়ে দাঁড়ায়। তো এই ট্যাগলাইনটাকে মাথায় রেখে জীবনের শেষ পর্যন্ত আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকি, আর এই অপেক্ষাই আমাদের কাছে পরম পাওয়ার মতো মনে হয়। জীবনের অনেক মানুষ আছেন যারা কিন্তু কিছু পাওয়ার আশা করেন না, হয়তো ত্যাগেই তাদের শান্তি, ত্যাগেই তাদের নতুন প্রেরণা, এই ত্যাগই তাদের ভালো রাখে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনের কঠিন সময়ে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না, তখন মনে হয়তো এই জীবনটা না থাকলেই ভালো হয়। আবার এমনও কখনো মনে হয় যে জীবনের প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ, আর কেউ যদি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে সে বোকা বা হারিয়ে যাওয়া একটা মানুষ। না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ থাকবে, আর সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই তোমাকে এগিয়ে চলতে হবে। জয় নিশ্চিত সেখানেই। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাহি পাবো নিয়ে। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। আর এভাবেই সোম থেকে শুক্র কিন্তু আমাদের আড্ডা জারি থাকে, আর আজও চলছে সেভাবেই। আর এভাবেই আমরা কিন্তু মাঝে মাঝেই বলি একটা কথা, যে আমরা জীবনে হারি বা জিতি লড়াইটা ছাড়লে চলবে না, লড়াইতে থাকতে হবে। তো আমাদের এমন কিছু কিছু মানুষ আমাদের সামনে আছেন যাদেরকে আমরা দেখে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই, সেই সব প্রবীণ মানুষদের আমরা এত কাছ থেকে দেখি এবং তাদের জীবনে একটা কঠিন লড়াই, যে জীবনটা তারা বিভিন্ন রকম পরিস্থিতিতে কাটিয়ে আজকে এই জায়গায়। আমার খুব মনে পড়ে যায় পাহাড়ে যখন আপনি ঘুরতে যাবেন, পাহাড়ি যে মানুষগুলো একদম নিচে, বহু নিচে গভীরে, সেখান থেকে তাদের খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে আসতে হয়, হয়তো তার বাসস্থান বা উপার্জনের জায়গা সেই ওপরের দোকানে। সেই মানুষটি ভোরবেলা থেকে তার যাত্রা শুরু করেন এবং সন্ধেবেলায় সেইখানে এসে পৌঁছন, আর তারপর পরের দিন থেকে সে তার কাজ শুরু করে, মানে দোকান যা কিছু দেওয়ার। তো বেশ কিছু জায়গা আছে পাহাড়ের কোলে যেখানে এক অদ্ভুত তাদের পরিশ্রম, সেখানে তারা কিন্তু জানেন না যে আমাকে এভাবেই হয়তো কাটিয়ে যেতে হবে বা আমার জীবনে আগামীতে কী আছে, কিন্তু তারা প্রতিদিন লড়াই করছে। তাদের সেই লড়াই দেখে আপনি সত্যিই এতটা অনুপ্রাণিত হবেন যে দেখুন সে তার লক্ষ্যে ঠিক এগিয়ে চলেছে প্রতিদিন একইভাবে, একই পরিশ্রম। হয়তো অনেকেই করতে পারেন না, হয়তো অনেকেই আমরা হেরে যাব বা পালিয়ে যাব, কিন্তু তারা দিনের পর দিন সেই গভীর বহু বহু নিচ থেকে খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে এসে সেখানে বিক্রিবাট্টা করছেন এবং সেখানে ট্যুরিস্ট যারা আছেন তাদের মাধ্যমেই ব্যাপারটা, তার জীবন ধারণের পথটা এগিয়ে চলছে। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা লড়াই, তার মধ্যে বিভিন্ন রকমের যে ওয়েদারের একটা ব্যাপার স্যাপার চলে, বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড এর, তার মধ্যেও কিন্তু তাদের লড়াই একটুকু কমেনি। সেখানেও কিন্তু একটা হালকা ছোট্টই শব্দ আছে, হয়তো কিছুই নাই পাবো, কিন্তু সেই মুহূর্তে এমন একজন মানুষের দেখা সে পেলেন যার সঙ্গে গভীর এক মনের অনুভব অনুভূত হলো, সেটাও কিন্তু তার কাছে একটা পরম পাওয়া। হয়তো এই দিনের জন্যই আমার কোনো অপেক্ষা ছিল না, কিন্তু আমি হঠাৎ করে পেলাম, এটাও একটা পাওয়া, না চাইলে যেটা পাওয়া যায়। সঙ্গে থাকুন, আবার ফিরব আমাদের আজকের এই বিশেষ আড্ডা, হয়তো কিছুই নাই পাবো তবুও লড়াই চালিয়ে যাব। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ।

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। তো জীবনের একটা সময় হয়তো আপনি না চাইতেই অনেক কিছু পেলেন, তার যে একটা অদ্ভুত আনন্দ সেইটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবেন না। আবার ধরুন এমন একটা জিনিস আপনি পেয়ে গেলেন যেটার ফলে পরবর্তীকালে আপনার কিছু করতে ইচ্ছে করছে না। মানে ধরুন আপনি লটারিতে প্রচুর টাকা উপার্জন করেছেন, পেয়ে গেছেন ফাটকা, তারপর থেকে আর আপনার হয়তো অনেক কিছু লক্ষ্য ছিল, অনেক রকমভাবে নিজেকে মেলে ধরার অবকাশ ছিল, সেগুলো কোথাও যেন হারিয়ে গেল। আসলে কি, ওই আমার যে লক্ষ্য ছিল বা যে আশাটা আমার ছিল সেটা যেন পূরণ হয়ে গেল। সেদিন থেকেই কিন্তু আপনার ইচ্ছে শক্তিটা মরে যাবে। না, ইচ্ছে শক্তিকে কখনো মেরে ফেলবেন না, বরং তাকে দগ্ধে দগ্ধে পরিশ্রমের মাধ্যমে একটু একটু করে সঞ্চয় করে রাখুন। এটাই কিন্তু সঠিক পথ। একবারে সব কিছু পেয়ে গেলে দেখবেন একটা বাচ্চার কাছে যদি প্রচুর খেলনা থাকে তার সেই খেলনার প্রতি আকর্ষণটা কমে যাবে, ইচ্ছেটা হারিয়ে যাবে, খেলার বাসনাটা কমে যাবে। কিন্তু সেই বাচ্চাটার কাছে যদি মাসের পর মাস, বাসের বছরের পর বছর যদি একটা খেলনার প্রতি আকর্ষণ থাকে বা ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে, দেখবেন সেটার প্রতি একটা অন্যরকম যত্ন থাকে। তাই কোনো কিছুই হঠাৎ করে পেয়ে যাওয়াটাই আনন্দ নেই, বরং বেশ কিছুদিন অপেক্ষার পর সেটাই যে তৃপ্তি, সেটা এই হঠাৎ প্রাপ্তিতে হয় না। আমাদের একটা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও শুনবো কয়েকটা গানের পর আজকের এই বিশেষ একটা গান মুসাফিরে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
1: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
2: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নেই পাবো নিয়ে, শুধুমাত্র গান মুসাফিরে। এই শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। 4475039657 12 শেষ করবো একটা অন্যরকম অনুগল্প দিয়ে, সনত বসুর লেখা মানুষ প্রকৃতি ও রাজ হাঁস। সিকিমের আড়িতার লেক, পাহাড়ে অনেক উঁচুতে নীরব সবুজের প্রতিচ্ছবি, সামনেই দাদুল ভুটিয়ার দোতলা বাড়ি, নিচে হোমস্টে। নন্দিনীকে নিয়ে সেখানেই আজ উঠেছে নিখিল। দুপুরে খাওয়া সেরে লেকে ঘুরতে এসেছে দুজনে। সূর্য মাথার উপর ম্রিয়মান, বাতাসে হিমের ছোঁয়া, লেকের জলে দুটো রাজ হাঁস মনের শোকে জল দাপাচ্ছে আর খেলছে। দূরে নৌকায় চার সওয়ারি, লেকের কিনারে রাস্তা, রাস্তা ঘিরে পাহাড়, পাহাড়ের গাছ থেকে ভেসে আসছে দাঁড় কাকের ডাক, বিষণ্নতার সঙ্গে চাপা কান্না। দুজনে হাত ধরে বেঞ্চে বসে, নিখিলের চোখ নন্দিনীর চোখে, নন্দিনীর চোখে জল। আদরের নাতিকে নিয়ে গত সপ্তাহে চলে গেছে ছেলে অনিন্দ, বাবা বেঁচে থাকতে ছেলের নামে বাড়ি লিখে দেয়নি বলে। নন্দিনীর কান্না থামে না, নিখিলও কি অসহায়, যাদেরকে হাসছে জীবন, পাহাড়ও বোধহয় হতবাক, আকাশ অবশ্য ভাবান্তরহীন, আর চোখে দেখে যাচ্ছে লেকের জল। রাজহাঁস দম্পতি এইমাত্র জল ছেড়ে রাস্তা পরিক্রমায় যাচ্ছে। শুনলাম হয়তো কিছুই নাই পাবো একটি সুন্দর অনুগল্প, মানুষ প্রকৃতিও রাজহাঁস লিখেছেন সনত বসু। আজ এ পর্যন্তই, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমি বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প +447503965712-তে। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। তুমি যা

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও, হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, মন যখন নিরুদ্দেশ। এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুইন, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে, সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নিট .com, মন যখন নিরুদ্দেশ।

একজন মানুষের প্রতিভার বিচ্ছুরণ যে কত দিক থেকে হতে পারে সেটা কয়েকজন মানুষকে দেখলে বোঝা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছেন ইনি। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে এমন একজন মানুষকে নিয়ে যার প্রতিভার বিচ্ছুরণের ছটায় আমরা অনেক অনেক সৃষ্টি পেয়েছি, অনেক সুর পেয়েছি, গান পেয়েছি, অভিনয় পেয়েছি, যেগুলো কি না আখেরে আমাদেরই সমৃদ্ধ করেছে। কথা বলছি কিশোর কুমারের। আগে হ্যাঁ, কিশোর কুমার ভারতবর্ষের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ গায়ক। কিশোর কুমার, তিনি জন্মগ্রহণ করেছিলেন 4 আগস্ট। তো তার জন্মদিনে তার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: ওরে শুন শুন গেরো বাদ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা, উড়ে যা, যা রে যা। ওরে শুন শুন গেরো বাদ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা, উড়ে যা, যা রে যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা, যা যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা। ওরে শোন শোন গেরো বাদ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা, উড়ে যা, যা রে যা।

হবে হিরো। কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পালাবার পথ নাই নাই রে।

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. Apna haat jagannath kar be bhai bhaji maat. Apna haat jagannath kar be bhai bhaji maat. Emni din thakbe na khulbe bhai jor barat. Emni din thakbe na khulbe bhai jor barat. Apna haat jagannath kar be bhai bhaji maat. Apna haat jagannath kar be bhai bhaji maat.
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: আসো না গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো।
1: কিশোর কুমার, কিন্তু আসল নাম কিন্তু সেটা ছিল না। তার নাম ছিল বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজ 4 আগস্ট, কিশোর কুমারের জন্মদিন। সেই উপলক্ষে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে কিশোর কুমারের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় এক বাঙালি পরিবারে কিশোর কুমারের জন্ম, কিন্তু তার আসল নাম কিন্তু কিশোর কুমার নয়, তার আসল নাম আভাস কুমার গাঙ্গুলি। আগে হ্যাঁ, আভাস কুমার গাঙ্গুলি। তো আভাস কুমার গাঙ্গুলি থেকে কিশোর কুমার হয়ে ওঠার পেছনে কিন্তু সব থেকে বড় অবদান ছিল তার বড় ভাই অশোক কুমারের, যিনি সেই সময় রীতিমতন সুপারস্টার বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর কিন্তু জারি আছে এবং জারি থাকবে কিশোর কুমারকে নিয়েই, তার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনীকে নিয়ে। তো সেরকমই আরও কিছু কথা ওয়েট করবে আপনার জন্য একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETO Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের প্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কিশোর কুমারকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে কিশোর কুমার হয়ে ওঠার পেছনে কিন্তু সবথেকে বড় অবদান যেই ব্যক্তিটির, তিনি হলেন কিশোর কুমারের সবথেকে বড় ভাই অশোক কুমার। তিনি সেই সময় বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। সেই সময় তিনি কিশোর কুমারকে নিজের বাড়ি থেকে ডেকে নিলেন বোম্বেতে, এবং সেখানে বোম্বে টকিজে প্রথম কিশোর কুমারের গান গাওয়া হলো। যদিও সেটা সোলো গান ছিল না, বোম্বে টকিজে তিনি কোরাস শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন। পরবর্তীকালে তার ভাগ্যের চাকা তাকে অন্যদিকে নিয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে কিশোর কুমারের জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি আর সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, in association with radiobanglanet.com. বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গায়ক কিশোর কুমারকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। তো শুধুমাত্র গায়ক হিসেবে কিন্তু কিশোর কুমারকে মূল্যায়ন করাটা কোনো মতেই ঠিক নয়। অ্যাকচুয়ালি কিশোর কুমার শুধুমাত্র গায়ক ছিলেন না, তিনি আরও অনেক প্রতিভার অধিকারী ছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন তার অভিনয়। তার অভিনয় শৈলী তাকে সম্পূর্ণ অন্যভাবে ডিফাইন করেছিল বোম্বেতে। তৎকালীন বোম্বে বলিউড সেই সময় কিন্তু একের পর এক অভিনয়, একের পর এক ফিল্মে তিনি চুটিয়ে অভিনয় করে গেছেন। তবে সেই সফর শুরু হয়েছিল 1946 খ্রিস্টাব্দে শিকারি ফিল্মের মাধ্যমে। তো সেই শিকারি ফিল্মে কিন্তু লিড রোলে ছিলেন তার সব থেকে বড় ভাই অশোক কুমার, যিনি সেই সময়ের রীতিমতন সুপারস্টার। তারপরে সেই যে জার্নি শুরু হলো, সেই জার্নি কোন উচ্চতায় গিয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। তো রেডিও বাংলানেট.কম-এ আজকে কিশোর কুমারকে নিয়ে আমাদের আড্ডাটা যা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

কিশোর কুমারের অত্যন্ত পছন্দের একজন সিঙ্গার ছিলেন কে এল স্যাগলি। ইনফ্যাক্ট নিজের কেরিয়ারে শুরুর দিকে যে সমস্ত গান তিনি গেয়েছেন, যে সমস্ত গান তিনি প্লেব্যাক করেছেন, তার মধ্যে কে এল স্যাগলের একটি ডিপ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যায়। কিন্তু পরবর্তীকালে তিনি নিজের একটি আলাদা গায়ন শৈলী তৈরি করেন, যেটি কিনা এখনও পর্যন্ত তামাম সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়ে রয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর কিশোর কুমারের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে নিজের অনবদ্য গায়ন শৈলীর জন্য কিন্তু কিশোর কুমার জগৎ বিখ্যাত। শুধুমাত্র হিন্দি ফিল্ম নয়, তিনি বিভিন্ন ভাষার ফিল্মে গান করেছেন, যেমন ধরুন হিন্দি সহ বাংলা, পাঞ্জাবি, উড়িয়া, মারাঠি, গুজরাতি, তামিল, পাঞ্জাবি ইত্যাদি বিভিন্ন ভাষায় গান করেছেন কিশোর কুমার। তো ওনার জীবনের এরকম আরও অনেক কাহিনী আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: রেডিও

0: কি?
1: কিশোর কুমারের এরকম কিছু রেকর্ড আছে যা কিন্তু এখনো পর্যন্ত ভাঙা যায়নি। তার মধ্যে অন্যতম একটি রেকর্ড হচ্ছে তার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে নিয়ে। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কিশোর কুমারকে নিয়ে। তার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে কিশোর কুমারের কিছু রেকর্ড এরকমও আছে যা এখনও পর্যন্ত ভাঙা সম্ভবপর হয়নি। তার মধ্যে অন্যতম হচ্ছে তার রেকর্ড সংখ্যক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতা। কিশোর কুমার তার জীবদ্দশায় 8 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন ফর দ্য বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার, যেটা কি না এখনও পর্যন্ত ভাঙা কারো পক্ষেই সম্ভব হয়নি। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে কিশোর কুমারের জীবনের এরকমই কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কিশোর কুমারকে নিয়ে কথা বলতে গেলে কিছু ফিল্মের প্রসঙ্গ অবশ্যই উঠে আসবে। তার মধ্যে অন্যতম একটি ফিল্ম হলো হাফ টিকিট, যেখানে কিনা তিনি ছিলেন লিড অ্যাক্টর। তার অসাধারণ অভিনয় তো আমরা দেখেইছি, কিন্তু এই ফিল্মে আরও একটি অসাধারণ কাজ করেছিলেন কিশোর কুমার। সেটি হচ্ছে একটি গান, আকে সিধি লগি দিল পে এসি নজরিয়া। তো এই যে গানটি, এই গানটি কিন্তু মেল এবং ফিমেল দুটো ভয়েসেই কিশোর কুমার গেয়েছেন। অ্যাকচুয়ালি ফিমেল ভয়েসটি গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের, কিন্তু তার আসতে যথেষ্ট লেট হচ্ছিল, সেই জন্য স্টুডিওতে কিশোর কুমার একাই দ্বৈত কণ্ঠে গানটি গেয়ে দেন। এবং সেই সময় একটা ব্যাপার উল্লেখযোগ্য যে এখনকার মতন ট্র্যাক মিউজিক কিন্তু তখন ছিল না, তখন ফুল ট্র্যাক, অর্থাৎ আমরা স্টেজে যেরকম এক চান্সে গাই, রেকর্ডিংয়েও সেরকমই স্টুডিওতে একই চান্সে গাইতে হতো। সেই অবস্থাতেও তিনি এরকম নির্ভুলভাবে দ্বৈত কণ্ঠে গানটি রেকর্ড করেছিলেন। পরবর্তীকালে লতা মঙ্গেশকর যখন স্টুডিওতে পৌঁছান, তখন তিনি এই গানটি শুনে এতটাই ইমপ্রেসড হন যে তিনি বলেন গানটি অবিকৃতভাবে সেইভাবেই রেখে দিতে, এবং সেইভাবেই রাখা হয়েছিল এবং গানটি এখনও পর্যন্ত সুপারহিট। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে কিশোর কুমারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

কিছু ফিল্ম এরকম ছিল যেগুলো কিনা তৈরি হয়নি, হলে সেগুলো নিশ্চয়ই অন্যরকম হতো, হয়তো অনেক নতুন কিছু আমরা খুঁজে পেতাম এই ফিল্মগুলো থেকে। যেমন ধরুন আনন্দ, আগে হ্যাঁ সেই লেজেন্ডারি ফিল্ম আনন্দ, যেখানে রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, তাদের কিন্তু এই ফিল্মে কাজ করার কথাই ছিল না। অ্যাকচুয়ালি আনন্দ ফিল্মের স্টার কাস্টে প্রথমে ধরা হয়েছিল কিশোর কুমার এবং মেহমুদকে, পরবর্তীকালে সেই স্টার কাস্ট চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতেই পারি যে কী অবস্থায় সেই ফিল্মটি নিয়ে গিয়েছিলেন রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে কিশোর কুমারের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, only on radiobanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন radiobanglanet.com, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে কিশোর কুমারের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম, আনন্দ এমন একটি ফিল্ম, এমন একটি প্রজেক্ট ছিল যেটা অ্যাকচুয়ালি অফার করা হয়েছিল কিশোর কুমারকে। কিন্তু এরকম কিন্তু আরও একটি কালজয়ী ফিল্ম আছে যেটিও কিশোর কুমারকে অফার করা হয়েছিল, কিন্তু ডেট ক্ল্যাশের জন্য তিনি করতে পারেননি। সেটি হচ্ছে লেজেন্ডারি ফিল্ম মেকার সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন। আগে হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইনে গুপি গাইনের চরিত্র কিন্তু প্রথমে অফার করা হয়েছিল কিশোর কুমারকেই, কিন্তু ডেট ক্ল্যাশের জন্য তিনি সেই ফিল্মটি, সেই প্রজেক্টটি করতে পারেননি। করতে পারলে অবশ্যই আমরা অন্য ধরনের একটি কাজ দেখতে পেতাম। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডা আসলে অবশ্যই আমরা অন্য ধরনের একটি কাজ দেখতে পেতাম। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

তৎকালীন বোম্বেতে কিন্তু অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কিশোর কুমারের বাড়ি। তার কারণ, তার বাইরে এরকম একটি জিনিস লেখা ছিল যেটা দেখতে মানুষে ভিড় করে যেতেন। সেখানে লেখা ছিল বি ওয়্যার অফ কিশোর, এবং সেটাও আবার লাল কালিতে। ভাবুন, আবার কিশোর কুমারের ইন্টারভিউ নিতে একসময় তার বাড়িতে গিয়েছিলেন এক সাংবাদিক। তিনি দেখেছিলেন যে কিশোর কুমারের বাড়ির ভেতর একটি বাগান রয়েছে এবং সেই বাগানে অনেক ফুলের গাছ রয়েছে, এবং সেই সমস্ত ফুলের গাছকে আলাদা আলাদা নামকরণ করেছিলেন কিশোর কুমার, এবং তাদের সঙ্গে রীতিমতন গালগল্পও জুড়ে দিতেন। ভাবুন, কীরকম সহজ সরল ব্যক্তিত্ব ছিল ওনার। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে কিশোর কুমারের জীবনী নিয়ে কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম, অর্থাৎ HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

গানের স্মৃতিচারণ করতে করতে আজ আড্ডা জাংশনের আসরে আবারও আমি শুভায়ন ফিরে এলাম রেডিও বাংলানেট ডট কমে সপ্তাহের শেষে প্রতি শনিবার যা কথা দিয়েছিলাম আপনার জন্য আপনার সঙ্গে। অগ্রদূত গোষ্ঠীর পরিচালনায় তৈরি হয়েছিল বাংলা চলচ্চিত্রের এক মাইলস্টোন, হ্যাঁ সেই কালবিজয়ী অগ্নি পরীক্ষা। সুচিত্রা সেনের লিপে যে গান আজও শ্রোতাদেরকে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ করে চলেছে তার নেপথ্য কণ্ঠে ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং অনুপম ঘটকের সুরে জন্ম নিয়েছিল সেই বিখ্যাত গান। শিথিল মোড়ে এমপি স্টুডিও, আজ যার কোনো চিহ্নই নেই, সেদিন সেখানে রেকর্ডিং চলাকালীন অগ্রদূত গোষ্ঠীর প্রধান বিভূতি লাহা গানটির সুরে কিছুমাত্র খুশি না হয়ে অনুপম ঘটককে বললেন, এটা কি গান হয়েছে? সেই শুনে সুরকার পাল্টা বললেন, আপনি কি করবেন আপনি ভাবুন, আমি কিন্তু এই সুর নিয়ে। ওদিকে গৌরীপ্রসন্ন মজুমদারও বিশেষ করে প্রশংসা করেছিলেন কুহুকুহু অংশে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই অনবদ্য প্রেমলোর ব্যবহার। শেষ পর্যন্ত জয় হয়েছিল সুরেরই। সেই ছোট্ট কম্পন, সেই ক্ষুদ্র অলঙ্কারই যেন লক্ষ লক্ষ মানুষের হৃদয় এঁকে দিয়েছিল এক রঙিন ইন্দ্রধনু। আজকের আড্ডা জাংশনের বিষয়ও তাই, স্বর্ণযুগের বাংলাগানের অলঙ্কার, কখনো ট্রেমোলো, কখনো ভাইব্রেটো, কখনো মুরকি, গমক, গিঠিরি, সুরেরই এই সব গয়নাতেই সাজানো আজকের আড্ডা জাংশনের আসর। আর এই আসর, গানের আসর যে কখন সঙ্গীতের বাসরঘর হয়ে উঠবে আমি নিজেও জানি না। শুনব আরও কিছু অলঙ্কারময় গান, যে গানের মধ্যে দিয়ে আরও বেশি করে ইন্দ্রধনুকে অনুভব করব। আর সফল বাংলা গানের দীর্ঘ তালিকা তো আছেই, সেই এক এক শিল্পীর হাত ধরে এগিয়ে যাব আজকের আড্ডা জাংশনের পথ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওহে বাবা,

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
3: আগুন, তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব।

0: দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। জল দে
1: জল দে,
0: ওরে জল দে
1: জল দে।
0: দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। আরে দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। ও গরু পশি রম্ভা উর্বশী, কর যা খুশি কিছুতে নেবে না। না না না না না।

0: পার্বতী
1: মেধবতী
0: আলোরিনা
2: চিরিহীনা
0: মাধবিকা
1: সোমপোকা
0: নাদের দ্রদম দানা ওরে তাল কানা চোখ তুলে চানা দেখ ভেলকে কানা ধারাদ অনুরাধা
1: বোকাহাদা
0: অনুরাধা
1: বোকাহাদা
0: জলে পুড়ে যা জলে পুড়ে যা জলে পুড়ে যা

0: চিল্লেকে আগুন তোমটা না না না না না আয় তোরা দেখে যারা জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের ডানা প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ জ্বলে ফুলে যা।
1: সফল বাংলা গানের দীর্ঘ তালিকা থেকে এবার যে শিল্পীর কথা মনে পড়ছে, তিনি একাই যেন উচ্চাঙ্গ সঙ্গীত আর আধুনিক প্রেমের গানকে হাতে হাত ধরে হাঁটতে শিখিয়েছেন একই পথে। হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা। তার গায়কিতেই রাগ প্রধান গানের গাম্ভীর্য যেমন আছে, তেমনই আছে প্রেমের গানের কোমলতা। আর সব থেকে বড় কথা, জটিল সুরকেও সহজ করে গাইবার যে অনায়াস ক্ষমতা, সেটাই তাকে করে রেখেছে অনন্য। ওই মৌসুমে মন শুধু রং বদলায়, গানের মধ্যেই দেখুন না কি অপূর্ব সুরের কারুকার্য। বিশেষ করে মরিচে হায় অংশটিতে দ্রুতগতির গিটকিরি যেন জল তরঙ্গের মতো এসে স্পর্শ করে আমাদের মনকে। সুরের এই ছোট্ট খেলাগুলোই তো গানকে শুধু গান করে রাখেনি, করে তুলেছে একটা অনুভূতি। চলুন এই অনুভূতির অংশে ভাগ বসাই।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এই গানের সূত্র ধরেই একটা কথা মনে পড়ে যায়, আমাদের উপমহাদেশের সঙ্গীত ঐতিহ্যে অলঙ্কারের ব্যবহার কিন্তু আজকের নয়। নাট্যশাস্ত্র থেকে সঙ্গীত রত্নাকর, ধ্রুপদ থেকে খেয়াল, ঠুমরি থেকে টপ্পা, শতাব্দীর পর শতাব্দী এই একই অলঙ্কার যেন বিভিন্ন রূপে সুরকে দিয়েছে তার স্বকীয়তা। পরবর্তীকালে কীর্তন, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গানও দুই হাত বাড়িয়ে গ্রহণ করেছে সেই ঐতিহ্যকে। তেমনই এক অনবদ্য উদাহরণ এই চারুকেশী সুচারু কবরী বাঁধা। গানটি শুনতে শুনতে মনে হয় কোনো অলস বিকেলে ঢেউ খেলানো চুলের ফাঁকে হাওয়ার মতো নেমে এসেছে সুরের গিটগিরি। আরতন মুখোপাধ্যায়ের মোলায়ম কণ্ঠে সেই অলঙ্কারগুলো কখনো আলাদা করে চোখে পড়েনি, বরং গানের শরীরেই মিশে যায়।

0: গানের অলঙ্কার যে কেবল শাস্ত্রীয় সঙ্গীত থেকেই ইনফ্লুয়েসড হয়ে এসেছে তা কিন্তু নয়, পশ্চিমী সঙ্গীতের ইনফ্লুয়েন্স বাংলা গানের ভাণ্ডারকে করেছে আরও সমৃদ্ধ। আজকের আসরে বহু গানেই আমরা কিন্তু সেই মেলবন্ধনের সাক্ষী হয়েছি। যেমন ধরুন, ও নদী রে, নদী নিরবতা, চাঁদের আলো আর একাকি মাঝির যাত্রা, তার যে লোনলিনেস, তার মধ্যে যখন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ প্রবেশ করে, যখন উনি গেয়ে ওঠেন ও নদী রে, তখন সেই দীর্ঘ টানে মিশে যায় ওয়েস্টার্ন ভাইব্রেটোর এক অদ্ভুত অপূর্ব আবেশ। শব্দ শুধু একটি, অথচ কতটা গভীর অনুভূতি। আবার দেখুন, কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে, কোকিল কণ্ঠী তাকে করোনা, এসো অশান্ত সমীরণ, দাও দোল ছন্দে ছন্দে তাকে ধরোনা। এক্ষেত্রেও সেই যে অদ্ভুত পজ, নর্মাল লয়ের মধ্যে যে হঠাৎ করে একটা ট্রেম্বল, একটা ট্রেবল, একটা বেস অনুভব করা, সব কিছুর মধ্যেই কিন্তু আমরা যেন একটা তরঙ্গ অনুভব করছি। চলুন আবারও ভেসে চলি সেই নদীর স্রোতে, যেখানে থাকবে এই ধরনের জল তরঙ্গ, এই ধরনের পজ, নেসেসারি পজ, আর হঠাৎ করে নর্মাল ফ্লোয়ের মধ্যে যেটা খুব প্রেডিক্টেবল একটা জার্নি যে কোনো একটা গানের মধ্যে হয়, সেটাকে ব্রেক করে দিয়ে একটা অসাধারণ কিছু তৈরি করা, তার মধ্যে তো অ্যাকচুয়াল গিটগিরির সূত্র।
1: একটি কথা শুধা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

তার সিগনেচার। ঠিক তেমনভাবেই তীর বেঁধা পাখি আর গাইবে না গান, গানের শুরুতেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের গান যে উচ্চারণ যেন বুকের গভীরের হাহাকারটা ধরিয়ে দেয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রাচ্য আর পাশ্চাত্যের সুর ভবনের মধ্যে যদি কোনো সেতু বন্ধনের নাম করতে হয়, তাহলে সুরের পঞ্চম আর আরডি বর্মনের নাম না নিয়ে উপায় নেই। লোকসুর, রাগ সঙ্গীত, পশ্চিমী হারমোনি, কর্ড প্রোগ্রেশন, ল্যাটিন রিদম, সব কিছুতেই নিজের মতো করে ঠিক মিশিয়ে নিয়ে একটা অদ্ভুত কিছু সৃষ্টি করতেন, যেটা পরবর্তীকালে হয়ে উঠতে একটা বিশাল অসাধারণ সৃষ্টি। বলো কি আছে গো তোমারি আঁখিতে, গানটিতে সেই বৈশিষ্ট্য স্পষ্ট। দক্ষিণ ভারতীয় রাগের আবহ করে সূক্ষ্ম চলন আর আশা ভোসলের অনবদ্য পরিবেশনে গানটি যেন ধীরে ধীরে খুলে দেয় আমাদের মনের প্রতিটি জানলা ও দরজা। চলুন না দেখা যাক সত্যি সে আঁখিতে কি লুকিয়েছিল বা এখন লুকিয়ে আছে।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর।

0: শুনে দাড়ি পাল্লায় ওজন করো, বুঝবে তবে পুরুষ নারীর দুজনেরই কে যে বড়।
1: মোটেই না, মোটেই না।

এমনই লক্ষ লক্ষ গানের খোঁজেই তো আমাদের রোজকার পথ চলা। আড্ডা জাংশনে শুভায়নের সঙ্গে কখনো আমরা খুঁজি হারানো দিনের গানের গল্প, কখনো খুঁজি সুরের নেপথ্য কাহিনী, আর কখনো খোঁজার চেষ্টা করি অলঙ্কারের জাদু, গানে অলঙ্কারের ইউসেজ। গান যে শুধু কথা আর সুর নয়, তার মধ্যে লুকিয়ে থাকে আরও কত সূক্ষ্ম শিল্পকলা, তা বারবার উপলব্ধি করছি আজকের এই আসরে। সুর যেন সমুদ্রের বুকে ছোট ছোট ঢেউ তুলে ক্রমশ এগিয়ে চলেছে, যা যাওয়া আছে কিন্তু ফেরা নেই। তবু আমরা এই এত গানের খোঁজ করতে করতে ফেলে আসা সুরের আড়ালে অলঙ্কারের সাজসজ্জা এমন করে মাধুরী হয়ে দিয়েছে, তাই নিয়ে উত্তরস্বরী হয়ে শুধুমাত্র শোনার আনন্দটুকুই যে নিজেদের মধ্যে আবদ্ধ রেখেছি তা নয়। যেটা আমরা রোজ পাই এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই। সেই তৃপ্তি আর খানিকটা বাড়িয়ে দেবে যখন আমরা শুনব গানের রংমশাল বনশ্রী সেনগুপ্তর গান পরবর্তী অংশে আমার

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com বাঙালির গান বাঙালির প্রাণ কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অলঙ্কার যখন আধুনিক বাংলা গানে এসে মিশেছে, তখন তার গাম্ভীর্যটুকু বজায় রেখেও সুরকাররা তাকে করে তুলেছেন সহজ, শ্রুতিমধুর এবং সময়োপযোগী। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরেও আমরা তার সুন্দর উদাহরণ পাই। তবে এবার যে শিল্পীর গান শোনাবো, তার ক্ষেত্রে শাস্ত্রীয় সঙ্গীত যেমন নিঃশ্বাসের সঙ্গী, মুরকি গম গিটগিরি তার কণ্ঠে আসে অনায়াসে, ঠিক ঝর্ণার মতো, ঝর্ণার জলের মতো। অভিমানে চলে যেও না, গানে যতবার চলে যেও না এই কথাটি ফিরে আসে, ততবার গিটগিরি যেন সুরকে ধরে রাখতে চায়, ফেরাতে চায় তার আপন ঠিকানায়। কথার আবদার আর সুরের আকুতি দুটোই মিলেমিশে একাকার।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আজকের আড্ডা জাংশনের আসর যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে বাংলা গানের অলংকারের গল্পের যেন কোনো শেষ নেই। কিশোর কুমারের নাম শুনলেই মনে পড়ে তার ইয়ার্ডলিং, অথচ সেই জনপ্রিয়তার আড়ে লুকিয়ে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের সূক্ষ্ম অনুষঙ্গ। ভরেছে জলে গানে কোথাও গমকের মৃদু ঢেউ, আবার কত কি রয়েছে লেখা উচ্চারণে এক ফোঁটা হারকাত, সবটাই এমন নিপুণভাবে মিশে আছে যে যেন চোখে পড়ছে না, শুধু মন ছুঁয়ে যাচ্ছে। এটাই তো প্রকৃত শিল্পীর পরিচয়, যেখানে অলংকার প্রদর্শন নয়, আবেগেরই এক

আজই আসরে আমি সুহায়ন একটা অকপট স্বীকারোক্তি করেই ফেলি, আড্ডা জাংশনের আড্ডার কেন্দ্রে যদি থাকে গান, তবে সেই আড্ডার সবচেয়ে বড় অলংকার অহংকার কিন্তু আপনি, আমাদের প্রিয় শ্রোতা। আপনাদের ভালোবাসা, আপনাদের সান্নিধ্য, আপনাদের নিয়মিত উপস্থিতিতেই প্রতি সপ্তাহে পূর্ণতা পায় এই আড্ডা জাংশনের আসর। আজ গানে গানে খুঁজে দেখলাম কত কত রকমের অলংকার, কিটকিরি, গমক, মোরকি, ট্রেমোলো, ভাইব্রেটো, এমনকি কর্ডের সূক্ষ্ম চলন প্রগ্রেশন কিভাবে বাংলা গানের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আগামী সপ্তাহে আবার দেখা হবে, আবারও ফিরব। বিষয় থাকছে চির কিশোর, চির সবুজ এক বিস্ময় কিশোর কুমার। তার গান, তার অজানা গল্প, তার উচ্ছ্বাস আর তার অম্লান সুর নিয়ে জমবে পরের শনিবারের আড্ডা জাংশন। ততদিন ভালো থাকুন, গান শুনুন, সঙ্গে থাকুন, আড্ডা জাংশনের সঙ্গী হয়ে রাখুন নিজেকে। আমি সুহায়ন আজকের মতো নিচ্ছি বিদায়। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন রেডিও বাংলা নেট.কম।

একজন মানুষের প্রতিভার বিচ্ছুরণ যে কত দিক থেকে হতে পারে সেটা কয়েকজন মানুষকে দেখলে বোঝা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছেন ইনি। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে এমন একজন মানুষকে নিয়ে যার প্রতিভার বিচ্ছুরণের ছটায় আমরা অনেক অনেক সৃষ্টি পেয়েছি, অনেক সুর পেয়েছি, গান পেয়েছি, অভিনয় পেয়েছি, যেগুলো কি না আখেরে আমাদেরই সমৃদ্ধ করেছে। কথা বলছি কিশোর কুমারের। আগে হ্যাঁ, কিশোর কুমার ভারতবর্ষের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ গায়ক। কিশোর কুমার, তিনি জন্মগ্রহণ করেছিলেন 4 আগস্ট। তো তার জন্মদিনে তার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: ওরে শুন শুন গেরোবার, ঠোপ থেকে বেরোবার, আকাশটা পেরোবার, যা রে যা, উড়ে যা, যা রে যা। ওরে শুন শুন গেরোবার, ঠোপ থেকে বেরোবার, আকাশটা পেরোবার, যা রে যা, উড়ে যা, যা রে যা। ভয় তোর কি নেই, জোর কি খাবি চোর কি, যা রে যা, যা যা। ভয় তোর কি নেই, জোর কি খাবি চোর কি, যা রে যা। ভয় তোর কি নেই, জোর কি খাবি চোর কি, যারে যা। ওরে শোন শোন গেরোবার, ঠোপ থেকে বেরো আর আকাশটা পেরোবার, যারে যা, উড়ে যা, যারে যা।

0: হবে হিরো।
1: কৃষ্ণ নাম ভজ জি আর সব মিছে, পালাবার পথ না

0: এসো গো এসো গো এসো গো এসো গো।
1: কিশোর কুমার, কিন্তু আসল নাম কিন্তু সেটা ছিল না। তার নাম ছিল বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর চৌঠা আগস্ট কিশোর কুমারের জন্মদিন, সেই উপলক্ষে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে কিশোর কুমারের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় এক বাঙালি পরিবারে কিশোর কুমারের জন্ম, কিন্তু তার আসল নাম কিন্তু কিশোর কুমার নয়, তার আসল নাম আভাস কুমার গাঙ্গুলি। আগে হ্যাঁ, আভাস কুমার গাঙ্গুলি। তো আভাস কুমার গাঙ্গুলি থেকে কিশোর কুমার হয়ে ওঠার পেছনে কিন্তু সব থেকে বড় অবদান ছিল তার বড় ভাই অশোক কুমারের, যিনি সেই সময় রীতিমতন সুপারস্টার বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর কিন্তু জারি আছে এবং জারি থাকবে কিশোর কুমারকে নিয়েই, তার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনীকে নিয়ে। তো সেরকমই আরও কিছু কথা ওয়েট করবে আপনার জন্য একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের প্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে কিশোর কুমারকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে কিশোর কুমার হয়ে ওঠার পেছনে কিন্তু সবথেকে বড় অবদান যেই ব্যক্তিটির, তিনি হলেন কিশোর কুমারের সবথেকে বড় ভাই অশোক কুমার। তিনি সেই সময় বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। সেই সময় তিনি কিশোর কুমারকে নিজের বাড়ি থেকে ডেকে নিলেন বোম্বেতে, এবং সেখানে বোম্বে টকিজে প্রথম কিশোর কুমারের গান গাওয়া হলো। যদিও সেটা সোলো গান ছিল না, বোম্বে টকিজে তিনি কোরাস শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন। পরবর্তীকালে তার ভাগ্যের চাকা তাকে অন্যদিকে নিয়ে যায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে কিশোর কুমারের জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গায়ক কিশোর কুমারকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। তো শুধুমাত্র গায়ক হিসেবে কিন্তু কিশোর কুমারকে মূল্যায়ন করাটা কোনো মতেই ঠিক নয়। অ্যাকচুয়ালি কিশোর কুমার শুধুমাত্র গায়ক ছিলেন না, তিনি আরও অনেক প্রতিভার অধিকারী ছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন তার অভিনয়। তার অভিনয় শৈলী তাকে সম্পূর্ণ অন্যভাবে ডিফাইন করেছিল বোম্বেতে। তৎকালীন বোম্বে বলিউড সেই সময় কিন্তু একের পর এক অভিনয়, একের পর এক ফিল্মে তিনি চুটিয়ে অভিনয় করে গেছেন। তবে সেই সফর শুরু হয়েছিল 1946 খ্রিস্টাব্দে শিকারি ফিল্মের মাধ্যমে। তো সেই শিকারি ফিল্মে কিন্তু লিড রোলে ছিলেন তার সব থেকে বড় ভাই অশোক কুমার, যিনি সেই সময়ের রীতিমতন সুপারস্টার। তারপরে সেই যে জার্নি শুরু হলো, সেই জার্নি কোন উচ্চতায় গিয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। তো রেডিও বাংলানেট.কম-এ আজকে কিশোর কুমারকে নিয়ে আমাদের আড্ডাটা যা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান আমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে

কিশোর কুমারের অত্যন্ত পছন্দের একজন সিঙ্গার ছিলেন কে এল স্যাগল। ইনফ্যাক্ট নিজের কেরিয়ারে শুরুর দিকে যে সমস্ত গান তিনি গেয়েছেন, যে সমস্ত গান তিনি প্লেব্যাক করেছেন, তার মধ্যে কে এল স্যাগলের একটি ডিপ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যায়। কিন্তু পরবর্তীকালে তিনি নিজের একটি আলাদা গায়ন শৈলী তৈরি করেন, যেটি কিনা এখনও পর্যন্ত তাম সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়ে রয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর কিশোর কুমারের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে নিজের অনবদ্য গায়ন শৈলীর জন্য কিন্তু কিশোর কুমার জগৎ বিখ্যাত। শুধুমাত্র হিন্দি ফিল্ম নয়, তিনি বিভিন্ন ভাষার ফিল্মে গান করেছেন, যেমন ধরুন হিন্দি সহ বাংলা, পাঞ্জাবি,

উড়িয়া, মারাঠি, গুজরাতি, তামিল, পাঞ্জাবি ইত্যাদি বিভিন্ন ভাষায় গান করেছেন কিশোর কুমার। তো ওনার জীবনের এরকম আরও অনেক কাহিনী আছে যেগুলো কি না এক কথায় অসাধারণ। তো সেরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: ছন্দ কি?
1: কিশোর কুমারের এরকম কিছু রেকর্ড আছে যা কিন্তু এখনো পর্যন্ত ভাঙা যায়নি। তার মধ্যে অন্যতম একটি রেকর্ড হচ্ছে তার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে নিয়ে। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কিশোর কুমারকে নিয়ে। তার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে কিশোর কুমারের কিছু রেকর্ড এরকমও আছে যা এখনও পর্যন্ত ভাঙা সম্ভবপর হয়নি। তার মধ্যে অন্যতম হচ্ছে তার রেকর্ড সংখ্যক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতা। কিশোর কুমার তার জীবদ্দশায় 8 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন ফর দ্য বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার, যেটা কিনা এখনও পর্যন্ত ভাঙা কারো পক্ষেই সম্ভব হয়নি। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে কিশোর কুমারের জীবনের এরকমই কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কিশোর কুমারকে নিয়ে কথা বলতে গেলে কিছু ফিল্মের প্রসঙ্গ অবশ্যই উঠে আসবে। তার মধ্যে অন্যতম একটি ফিল্ম হল হাফ টিকিট, যেখানে কিনা তিনি ছিলেন লিড অ্যাক্টর। তার অসাধারণ অভিনয় তো আমরা দেখেইছি, কিন্তু এই ফিল্মে আরও একটি অসাধারণ কাজ করেছিলেন কিশোর কুমার। সেটি হচ্ছে একটি গান, আকে সিধি লগি দিল পে এসি নজরিয়া। তো এই গানটি কিন্তু মেল এবং ফিমেল দুটো ভয়েসেই কিশোর কুমার গেয়েছেন। অ্যাকচুয়ালি ফিমেল ভয়েসটি গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের, কিন্তু তার আসতে যথেষ্ট লেট হচ্ছিল, সেই জন্য স্টুডিওতে কিশোর কুমার একাই দ্বৈত কণ্ঠে গানটি গেয়ে দেন। এবং সেই সময় একটা ব্যাপার উল্লেখযোগ্য যে এখনকার মতন ট্র্যাক মিউজিক কিন্তু তখন ছিল না, তখন ফুল ট্র্যাক, অর্থাৎ আমরা স্টেজে যেরকম এক চান্সে গাই, রেকর্ডিংয়েও সেরকমই স্টুডিওতে একই চান্সে গাইতে হতো। সেই অবস্থাতেও তিনি এরকম নির্ভুলভাবে দ্বৈত কণ্ঠে গানটি রেকর্ড করেছিলেন। পরবর্তীকালে লতা মঙ্গেশকর যখন স্টুডিওতে পৌঁছান, তখন তিনি এই গানটি শুনে এতটাই ইমপ্রেসড হন যে তিনি বলেন গানটি অবিকৃতভাবে সেইভাবেই রেখে দিতে, এবং সেইভাবেই রাখা হয়েছিল এবং গানটি এখনও পর্যন্ত সুপারহিট। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে কিশোর কুমারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

কিছু ফিল্ম এরকম ছিল যেগুলো কিনা তৈরি হয়নি, হলে সেগুলো নিশ্চয়ই অন্যরকম হতো, হয়তো অনেক নতুন কিছু আমরা খুঁজে পেতাম এই ফিল্মগুলো থেকে। যেমন ধরুন আনন্দ, আগে হ্যাঁ সেই লেজেন্ডারি ফিল্ম আনন্দ, যেখানে রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, তাদের কিন্তু এই ফিল্মে কাজ করার কথাই ছিল না। অ্যাকচুয়ালি আনন্দ ফিল্মের স্টার কাস্টে প্রথমে ধরা হয়েছিল কিশোর কুমার এবং মেহমুদকে, পরবর্তীকালে সেই স্টার কাস্ট চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতেই পারি যে কি অবস্থায় সেই ফিল্মটি নিয়ে গিয়েছিলেন রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে কিশোর কুমারের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, only on radiobanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন রেডিও বাংলানের .com, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে কিশোর কুমারের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম, আনন্দ এমন একটি ফিল্ম, এমন একটি প্রজেক্ট ছিল যেটা অ্যাকচুয়ালি অফার করা হয়েছিল কিশোর কুমারকে। কিন্তু এরকম কিন্তু আরও একটি কালজয়ী ফিল্ম আছে যেটিও কিশোর কুমারকে অফার করা হয়েছিল, কিন্তু ডেট ক্ল্যাশের জন্য তিনি করতে পারেননি। সেটি হচ্ছে লেজেন্ডারি ফিল্ম মেকার সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন। আগে হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইনে গুপি গাইনের চরিত্র কিন্তু প্রথমে অফার করা হয়েছিল কিশোর কুমারকেই, কিন্তু ডেট ক্ল্যাশের জন্য তিনি সেই ফিল্মটি, সেই প্রজেক্টটি করতে পারেননি। করতে পারলে অবশ্যই আমরা অন্য ধরনের একটি কাজ দেখতে পেতাম। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে কিশোর কুমারের জানা এবং অজানা কাহিনী নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানের .com।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর।

তৎকালীন বম্বেতে কিন্তু অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কিশোর কুমারের বাড়ি। তার কারণ, তার বাইরে এরকম একটি জিনিস লেখা ছিল যেটা দেখতে মানুষে ভিড় করে যেতেন। সেখানে লেখা ছিল বি ওয়্যার অফ কিশোর, এবং সেটাও আবার লাল কালিতে। ভাবুন, আবার কিশোর কুমারের ইন্টারভিউ নিতে একসময় তার বাড়িতে গিয়েছিলেন এক সাংবাদিক। তিনি দেখেছিলেন যে কিশোর কুমারের বাড়ির ভেতর একটি বাগান রয়েছে এবং সেই বাগানে অনেক ফুলের গাছ রয়েছে, এবং সেই সমস্ত ফুলের গাছকে আলাদা আলাদা নামকরণ করেছিলেন কিশোর কুমার, এবং তাদের সঙ্গে রীতিমতন গালগল্পও জুড়ে দিতেন। ভাবুন, কীরকম সহজ সরল ব্যক্তিত্ব ছিল ওনার। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে কিশোর কুমারের জীবনী নিয়ে কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানে ডট কম, অর্থাৎ HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানে ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.lovedesi.in।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

গানের স্মৃতিচারণ করতে করতে আজ আড্ডা জাংশনের আসরে আবারও আমি শুভায়ন ফিরে এলাম রেডিও বাংলানেট ডট কমে সপ্তাহের শেষে প্রতি শনিবার যা কথা দিয়েছিলাম আপনার জন্য আপনার সঙ্গে। অগ্রদূত গোষ্ঠীর পরিচালনায় তৈরি হয়েছিল বাংলা চলচ্চিত্রের এক মাইলস্টোন, হ্যাঁ সেই কালবিজয়ী অগ্নি পরীক্ষা। সুচিত্রা সেনের লিপে যে গান আজও শ্রোতাদেরকে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ করে চলেছে তার নেপথ্য কণ্ঠে ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং অনুপম ঘটকের সুরে জন্ম নিয়েছিল সেই বিখ্যাত গান। সিঁথির মোড়ে এমপি স্টুডিও, আজ যার কোনো চিহ্নই নেই, সেদিন সেখানে রেকর্ডিং চলাকালীন অগ্রদূত গোষ্ঠীর প্রধান বিভূতি লাহা গানটির সুরে কিছুমাত্র খুশি না হয়ে অনুপম ঘটককে বললেন, এটা কি গান হয়েছে? সেই শুনে সুরকার পাল্টা বললেন, আপনি কি করবেন আপনি ভাবুন, আমি কিন্তু এই সুর নিয়ে। ওদিকে গৌরীপ্রসন্ন মজুমদারও বিশেষ করে প্রশংসা করেছিলেন কুহুকুহু অংশে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই অনবদ্য প্রেমলোর ব্যবহার। শেষ পর্যন্ত জয় হয়েছিল সুরেরই। সেই ছোট্ট কম্পন, সেই ক্ষুদ্র অলঙ্কারই যেন লক্ষ লক্ষ মানুষের হৃদয় এঁকে দিয়েছিল এক রঙিন ইন্দ্রধনু। আজকের আড্ডা জাংশনের বিষয়ও তাই, স্বর্ণযুগের বাংলা গানের অলঙ্কার, কখনো ট্রেমোলো, কখনো ভাইব্রেটো, কখনো মুরকি, গমক, গিঠিরি, সুরেরই এই সব গয়নাতেই সাজানো আজকের আড্ডা জাংশনের আসর। আর এই আসর, গানের আসর যে কখন সঙ্গীতের বাসরঘর হয়ে উঠবে আমি নিজেও জানি না। শুনবো আরও কিছু অলঙ্কারময় গান, যে গানের মধ্যে দিয়ে আরও বেশি করে ইন্দ্রধনুকে অনুভব করব। আর সফল বাংলা গানের দীর্ঘ তালিকা তো আছেই, সেই এক এক শিল্পীর হাত ধরে এগিয়ে যাব আজকের আড্ডা জাংশনের পথ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওহে বাবা,

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
3: আগুন, তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে, দেখ সব করে।

দাউ দাউ দাউ জলে দুরন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি দাউ দাউ দাউ জলে দুরন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি জল দে ওরে জল দে দমকল দমকল যতই যে চাও না তু চোখের জল কল যত খুলে দাও না আরে দমকল দমকল যতই চাচাও না দু চোখের জল কল যত খুলে দাও না ও গরু পশি রম্ভা উর্বশি কর যা খুশি কিছুতে নেবে না না না না না না

0: লেগেছে আগুন, তোমটা না না না না না আয় তোরা দেখে যারা জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের ডানা, প্রচন্ড তাপ কি কাণ্ড ভাব কি কাণ্ড ভাব জ্বলে ফুলে যা।
1: সফল বাংলা গানের দীর্ঘ তালিকা থেকে এবার যে শিল্পীর কথা মনে পড়ছে, তিনি একাই যেন উচ্চাঙ্গ সঙ্গীত আর আধুনিক প্রেমের গানকে হাতে হাত ধরে হাঁটতে শিখিয়েছেন একই পথে। হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা। তার গায়কিতেই রাগ প্রধান গানের গাম্ভীর্য যেমন আছে, তেমনই আছে প্রেমের গানের কোমলতা। আর সব থেকে বড় কথা, জটিল সুরকেও সহজ করে গাইবার যে অনায়াস ক্ষমতা, সেটাই তাকে করে রেখেছে অনন্য। ওই মৌসুমে মন শুধু রং বদলায় গানের মধ্যেই, দেখুন না কি অপূর্ব সুরের কারুকার্য। বিশেষ করে মরিচে হায় অংশটিতে দ্রুতগতির গিটকি দিয়ে যেন জল তরঙ্গের মতো এসে স্পর্শ করে আমাদের মনকে। সুরের এই ছোট্ট খেলাগুলোই তো গানকে শুধু গান করে রাখেনি, করে তুলেছে একটা অনুভূতি। চলুন এই অনুভূতির অংশে ভাগ বসাই।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এই গানের সূত্র ধরে একটা কথা মনে পড়ে যায়, আমাদের উপমহাদেশের সঙ্গীত ঐতিহ্যে অলঙ্কারের ব্যবহার কিন্তু আজকের নয়। নাট্যশাস্ত্র থেকে সঙ্গীত রত্নাকর, ধ্রুপদ থেকে খেয়াল, ঠুমরি থেকে টপ্পা, শতাব্দীর পর শতাব্দী এই একই অলঙ্কার যেন বিভিন্ন রূপে সুরকে দিয়েছে তার স্বকীয়তা। পরবর্তীকালে কীর্তন, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গানও দুই হাত বাড়িয়ে গ্রহণ করেছে সেই ঐতিহ্যকে। তেমনই এক অনবদ্য উদাহরণ এই চারুকেশী সুচারু কবরী বাঁধা। গানটি শুনতে শুনতে মনে হয় কোনো অলস বিকেলে ঢেউ খেলানো চুলের ফাঁকে হাওয়ার মতো নেমে এসেছে সুরের গিটগিরি। আরতি মুখোপাধ্যায়ের মোলায়ম কণ্ঠে সেই অলঙ্কারগুলো কখনো আলাদা করে চোখে পড়েনি, বরং গানের শরীরেই মিশে যায়।

0: গানের অলঙ্কার যে কেবল শাস্ত্রীয় সঙ্গীত থেকেই ইনফ্লুয়েসড হয়ে এসেছে তা কিন্তু নয়, পশ্চিমী সঙ্গীতের ইনফ্লুয়েন্স বাংলা গানের ভাণ্ডারকে করেছে আরও সমৃদ্ধ। আজকের আসরে বহু গানেই আমরা কিন্তু সেই মেলবন্ধনের সাক্ষী হয়েছি। যেমন ধরুন, ও নদী রে, নদী নিরবতা, চাঁদের আলো আর একাকী মাঝির যাত্রা, তার যে লোনলিনেস, তার মধ্যে যখন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ প্রবেশ করে, যখন উনি গেয়ে ওঠেন ও নদী রে, তখন সেই দীর্ঘ টানে মিশে যায় ওয়েস্টার্ন ভাইব্রেটোর এক অদ্ভুত অপূর্ব আবেশ। শব্দ শুধু একটি, অথচ কতটা গভীর অনুভূতি। আবার দেখুন, কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে, কোকিল কণ্ঠী তাকে করোনা, এসো অশান্ত সমীরণ, দাও দোল ছন্দে ছন্দে তাকে ধরোনা। এক্ষেত্রেও সেই যে অদ্ভুত পজ, নর্মাল লয়ের মধ্যে যে হঠাৎ করে একটা ট্রেম্বল, একটা ট্রেবল, একটা বেস অনুভব করা, সব কিছুর মধ্যেই কিন্তু আমরা যেন একটা তরঙ্গ অনুভব করছি। চলুন আবারও ভেসে চলি সেই নদীর স্রোতে, যেখানে থাকবে এই ধরনের জল তরঙ্গ, এই ধরনের পজ, নেসেসরি পজ, আর হঠাৎ করে নর্মাল ফ্লোয়ের মধ্যে, যেটা খুব প্রেডিক্টেবল একটা জার্নি যে কোনো একটা গানের মধ্যে হয়, সেটাকে ব্রেক করে দিয়ে একটা অসাধারণ কিছু তৈরি করা, তার মধ্যেই তো অ্যাকচুয়াল গিটগিরির সূত্র।
1: একটি কথা শুধা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কির কথা উঠলে প্রথমেই মনে পড়ে তার মখমলি ব্যারিটোন কণ্ঠ। উচ্চাঙ্গ সঙ্গীতের প্রদর্শনী সেখানে নেই, অথচ গমক, ভাইব্রেটো কিংবা স্বরের সূক্ষ্ম কম্পনের ব্যবহার এতটাই স্বাভাবিক যে আমরা আলাদা করে খেয়ালই করি না। এই যে কথা হচ্ছিল এই রাত তোমার আমার গানে, শুধু দুজনে, উচ্চারণের সেই অতিরিক্ত টানই আজ তার সিগনেচার। ঠিক তেমনভাবেই তীর বেঁধা পাখি আর গাইবে না গান, গানের শুরুতেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের গান যে উচ্চারণ যেন বুকের গভীরের হাহাকারটা ধরিয়ে দেয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

মন সেজে বড়ই মজার বাঁধন, যে ডোরে রয় বাঁধায় মন সেজে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়া।

প্রাচ্য আর পাশ্চাত্যের সুর ভবনের মধ্যে যদি কোনো সেতু বন্ধনের নাম করতে হয়, তাহলে সুরের পঞ্চম আর আরডি বর্মনের নাম না নিয়ে উপায় নেই। লোকসুর, রাগ সঙ্গীত, পশ্চিমী হারমোনি, কর্ড প্রোগ্রেশন, ল্যাটিন রিদম, সব কিছুতেই নিজের মতো করে ঠিক মিশিয়ে নিয়ে একটা অদ্ভুত কিছু সৃষ্টি করতেন, যেটা পরবর্তীকালে হয়ে উঠত একটা বিশাল অসাধারণ সৃষ্টি। বলো কি আছে গো তোমারি আঁখিতে, গানটিতে সেই বৈশিষ্ট্য স্পষ্ট। দক্ষিণ ভারতীয় রাগের আবহ করে সূক্ষ্ম চলন আর আশা ভোসলের অনবদ্য পরিবেশনে গানটি যেন ধীরে ধীরে খুলে দেয় আমাদের মনের প্রতিটি জানলা ও দরজা। চলুন না দেখা যাক সত্যি সেই আঁখিতে কি লুকিয়েছিল বা এখন লুকিয়ে আছে।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও।

0: সামনে দাঁড়ি পাল্লায় ওজন করো, বুঝবে তবে পুরুষ নারীর দুজনেরই কে যে বড়।
1: মোটেই না, মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি, লক্ষ্য ভেদে কামালে যে উঠবে না তো পার দাড়ি, বুঝলে নারী? ওই লক্ষ্য ভেদে কামালে যে উঠবে না তো ভোপার দাড়ি।

এমনই লক্ষ লক্ষ গানের খোঁজেই তো আমাদের রোজকার পথ চলা। আড্ডা জাংশনে সুভায়নের সঙ্গে কখনো আমরা খুঁজি হারানো দিনের গানের গল্প, কখনো খুঁজি সুরের নেপথ্য কাহিনী, আর কখনো খোঁজার চেষ্টা করি অলঙ্কারের জাদু, গানে অলঙ্কারের ইউসেজ। গান যে শুধু কথা আর সুর নয়, তার মধ্যে লুকিয়ে থাকে আরো কত সূক্ষ্ম শিল্পকলা, তা বারবার উপলব্ধি করছি আজকের এই আসরে। সুর যেন সমুদ্রের বুকে ছোট ছোট ঢেউ তুলে ক্রমশ এগিয়ে চলেছে, যার চাওয়া আছে কিন্তু ফেরা নেই। তবু আমরা এই এত গানের খোঁজ করতে করতে ফেলে আসা সুরের আড়ালে অলঙ্কারের সাজসজ্জা এমন করে মাধুরী ঢেলে দিয়েছে, তাই নিয়ে উত্তরস্বরী হয়ে শুধুমাত্র শোনার আনন্দটুকুই যে নিজেদের মধ্যে আবদ্ধ রেখেছি তা নয়। যেটা আমরা রোজ পাই এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই। সেই তৃপ্তি আর খানিকটা বাড়িয়ে দেবে যখন আমরা শুনব গানের রংমশাল বনশ্রী সেনগুপ্তর গান পরবর্তী অংশে আমার অঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অলঙ্কার যখন আধুনিক বাংলা গানে এসে মিশেছে, তখন তার গাম্ভীর্যটুকু বজায় রেখেও সুরকাররা তাকে করে তুলেছেন সহজ, শ্রুতিমধুর এবং সময়োপযোগী। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরেও আমরা তার সুন্দর উদাহরণ পাই। তবে এবার যে শিল্পী গান শোনাবো, তার ক্ষেত্রে শাস্ত্রীয় সঙ্গীত যেমন নিঃশ্বাসের সঙ্গী, মুরকি গম গিটগিরি তার কণ্ঠে আসে অনায়াসে, ঠিক ঝর্ণার মতো, ঝর্ণার জলের মতো। অভিমানে চলে যেও না, গানে যতবার চলে যেও না এই কথাটি ফিরে আসে, ততবার গিটগিরি যেন সুরকে ধরে রাখতে চায়, ফেরাতে চায় তার আপন ঠিকানায়। কথার আবদার আর সুরের আপত্তি দুটোই মিলেমিশে একা।

0: কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আজকের আড্ডা জাংশনের আসর যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে বাংলা গানের অলংকারের গল্পের যেন কোনো শেষ নেই। কিশোর কুমারের নাম শুনলেই মনে পড়ে তার ইয়ার্ডলিং, অথচ সেই জনপ্রিয়তার আড়ে লুকিয়ে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের সূক্ষ্ম অনুষঙ্গ। ভরেছে জলে গানে কোথাও গমকের মৃদু ঢেউ, আবার কত কি রয়েছে লেখা উচ্চারণে এক ফোঁটা হারকাত, সবটাই এমন নিপুণভাবে মিশে আছে যে যেন চোখে পড়ছে না, শুধু মন ছুঁয়ে যাচ্ছে। এটাই তো প্রকৃত শিল্পীর পরিচয়, যেখানে অলংকার প্রদর্শন নয়, আবেগেরই এক

আজ আসরে আমি সুহায়ন একটা অকপট স্বীকারোক্তি করেই ফেলি। আড্ডা জাংশনের আড্ডার কেন্দ্রে যদি থাকে গান, তবে সেই আড্ডার সবচেয়ে বড় অলংকার অহংকার কিন্তু আপনি, আমাদের প্রিয় শ্রোতা। আপনাদের ভালোবাসা, আপনাদের সান্নিধ্য, আপনাদের নিয়মিত উপস্থিতিতেই প্রতি সপ্তাহে পূর্ণতা পায় এই আড্ডা জাংশনের আসর। আজ গানে গানে খুঁজে দেখলাম কত কত রকমের অলংকার, কিটকিরি, গমক, মোরকি, ট্রেমোলো, ভাইব্রেটো, এমনকি কর্ডের সূক্ষ্ম চলন প্রগ্রেশন কিভাবে বাংলা গানের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আগামী সপ্তাহে আবার দেখা হবে, আবারও ফিরব। বিষয় থাকছে চির কিশোর, চির সবুজ এক বিস্ময় কিশোর কুমার। তার গান, তার অজানা গল্প, তার উচ্ছ্বাস আর তার অম্লান সুর নিয়ে জমবে পরের শনিবারের আড্ডা জাংশন। ততদিন ভালো থাকুন, গান শুনুন, সঙ্গে থাকুন, আড্ডা জাংশনের সঙ্গী হয়ে রাখুন নিজেকে। আমি সুহায়ন আজকের মতো নিচ্ছি বিদায়। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন রেডিও বাংলা নেট.কম।

0: শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

একজন মানুষের প্রতিভার বিচ্ছুরণ যে কত দিক থেকে হতে পারে সেটা কয়েকজন মানুষকে দেখলে বোঝা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছেন ইনি। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে এমন একজন মানুষকে নিয়ে যার প্রতিভার বিচ্ছুরণের ছটায় আমরা অনেক অনেক সৃষ্টি পেয়েছি, অনেক সুর পেয়েছি, গান পেয়েছি, অভিনয় পেয়েছি, যেগুলো কি না আখেরে আমাদেরই সমৃদ্ধ করেছে। কথা বলছি কিশোর কুমারের। আগে হ্যাঁ, কিশোর কুমার ভারতবর্ষের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ গায়ক। কিশোর কুমার, তিনি জন্মগ্রহণ করেছিলেন 4 আগস্ট। তো তার জন্মদিনে তার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: ওরে শুন শুন গেরোবার, ঠোপ থেকে বেরোবার, আকাশটা পেরোবার, যা রে যা, উড়ে যা, যা রে যা। ওরে শুন শুন গেরোবার, ঠোপ থেকে বেরোবার, আকাশটা পেরোবার, যা রে যা, উড়ে যা, যা রে যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা, যা যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যারে যা। ওরে শোন শোন গেরোবার, ঠোপ থেকে বেরো আর আকাশটা পেরোবার, যারে যা, উড়ে যা, যারে যা।

0: হবে হিরো।
1: কৃষ্ণ নাম ভজ জি আর সব মিছে, পালাবার পথ নাই নাই।

কিশোর কুমার, কিন্তু আসল নাম কিন্তু সেটা ছিল না। তার নাম ছিল বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজ 4 আগস্ট, কিশোর কুমারের জন্মদিন। সেই উপলক্ষে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে কিশোর কুমারের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় এক বাঙালি পরিবারে কিশোর কুমারের জন্ম, কিন্তু তার আসল নাম কিন্তু কিশোর কুমার নয়, তার আসল নাম আভাস কুমার গাঙ্গুলি। আগে হ্যাঁ, আভাস কুমার গাঙ্গুলি। তো আভাস কুমার গাঙ্গুলি থেকে কিশোর কুমার হয়ে ওঠার পেছনে কিন্তু সব থেকে বড় অবদান ছিল তার বড় ভাই অশোক কুমারের, যিনি সেই সময় রীতিমতন সুপারস্টার বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর কিন্তু জারি আছে এবং জারি থাকবে কিশোর কুমারকে নিয়েই, তার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনীকে নিয়ে। তো সেরকমই আরও কিছু কথা ওয়েট করবে আপনার জন্য একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের প্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে কিশোর কুমারকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে কিশোর কুমার হয়ে ওঠার পেছনে কিন্তু সবথেকে বড় অবদান যেই ব্যক্তিটির, তিনি হলেন কিশোর কুমারের সবথেকে বড় ভাই অশোক কুমার। তিনি সেই সময় বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। সেই সময় তিনি কিশোর কুমারকে নিজের বাড়ি থেকে ডেকে নিলেন বোম্বেতে, এবং সেখানে বোম্বে টকিজে প্রথম কিশোর কুমারের গান গাওয়া হলো। যদিও সেটা সোলো গান ছিল না, বোম্বে টকিজে তিনি কোরাস শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন। পরবর্তীকালে তার ভাগ্যের চাকা তাকে অন্যদিকে নিয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে কিশোর কুমারের জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গায়ক কিশোর কুমারকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। তো শুধুমাত্র গায়ক হিসেবে কিন্তু কিশোর কুমারকে মূল্যায়ন করাটা কোনো মতেই ঠিক নয়। অ্যাকচুয়ালি কিশোর কুমার শুধুমাত্র গায়ক ছিলেন না, তিনি আরও অনেক প্রতিভার অধিকারী ছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন তার অভিনয়। তার অভিনয় শৈলী তাকে সম্পূর্ণ অন্যভাবে ডিফাইন করেছিল বোম্বেতে। তৎকালীন বোম্বে বলিউড সেই সময় কিন্তু একের পর এক অভিনয়, একের পর এক ফিল্মে তিনি চুটিয়ে অভিনয় করে গেছেন। তবে সেই সফর শুরু হয়েছিল 1946 খ্রিস্টাব্দে শিকারি ফিল্মের মাধ্যমে। তো সেই শিকারি ফিল্মে কিন্তু লিড রোলে ছিলেন তার সব থেকে বড় ভাই অশোক কুমার, যিনি সেই সময় রীতিমতন সুপারস্টার। তারপরে সেই যে জার্নি শুরু হলো, সেই জার্নি কোন উচ্চতায় গিয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। তো রেডিও বাংলানেট.কম-এ আজকে কিশোর কুমারকে নিয়ে আমাদের আড্ডাটা যা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

কিশোর কুমারের অত্যন্ত পছন্দের একজন সিঙ্গার ছিলেন কে এল স্যাগল। ইনফ্যাক্ট নিজের কেরিয়ারে শুরুর দিকে যে সমস্ত গান তিনি গেয়েছেন, যে সমস্ত গান তিনি প্লেব্যাক করেছেন, তার মধ্যে কে এল স্যাগলের একটি ডিপ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যায়। কিন্তু পরবর্তীকালে তিনি নিজের একটি আলাদা গায়ন শৈলী তৈরি করেন, যেটি কিনা এখনও পর্যন্ত তাম সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়ে রয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর কিশোর কুমারের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে নিজের অনবদ্য গায়ন শৈলীর জন্য কিন্তু কিশোর কুমার জগৎ বিখ্যাত। শুধুমাত্র হিন্দি ফিল্ম নয়, তিনি বিভিন্ন ভাষার ফিল্মে গান করেছেন, যেমন ধরুন হিন্দি সহ বাংলা, পাঞ্জাবি, উড়িয়া, মারাঠি, গুজরাতি, তামিল, পাঞ্জাবি ইত্যাদি বিভিন্ন ভাষায় গান করেছেন কিশোর কুমার। তো ওনার জীবনের এরকম আরও অনেক কাহিনী আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: কি?
1: কিশোর কুমারের এরকম কিছু রেকর্ড আছে যা কিন্তু এখনো পর্যন্ত ভাঙা যায়নি। তার মধ্যে অন্যতম একটি রেকর্ড হচ্ছে তার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে নিয়ে। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কিশোর কুমারকে নিয়ে। তার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে কিশোর কুমারের কিছু রেকর্ড এরকমও আছে যা এখনও পর্যন্ত ভাঙা সম্ভবপর হয়নি। তার মধ্যে অন্যতম হচ্ছে তার রেকর্ড সংখ্যক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতা। কিশোর কুমার তার জীবদ্দশায় 8 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন ফর দ্য বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার, যেটা কিনা এখনও পর্যন্ত ভাঙা কারো পক্ষেই সম্ভব হয়নি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে কিশোর কুমারের জীবনের এরকমই কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কিশোর কুমারকে নিয়ে কথা বলতে গেলে কিছু ফিল্মের প্রসঙ্গ অবশ্যই উঠে আসবে। তার মধ্যে অন্যতম একটি ফিল্ম হলো হাফ টিকিট, যেখানে কিনা তিনি ছিলেন লিড অ্যাক্টর। তার অসাধারণ অভিনয় তো আমরা দেখেইছি, কিন্তু এই ফিল্মে আরও একটি অসাধারণ কাজ করেছিলেন কিশোর কুমার। সেটি হচ্ছে একটি গান, আকে সিধি লগি দিল পে এসি নজরিয়া। তো এই যে গানটি, এই গানটি কিন্তু মেল এবং ফিমেল দুটো ভয়েসেই কিশোর কুমার গেয়েছেন। অ্যাকচুয়ালি ফিমেল ভয়েসটি গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের, কিন্তু তার আসতে যথেষ্ট লেট হচ্ছিল, সেই জন্য স্টুডিওতে কিশোর কুমার একাই দ্বৈত কণ্ঠে গানটি গেয়ে দেন। এবং সেই সময় একটা ব্যাপার উল্লেখযোগ্য যে এখনকার মতন ট্র্যাক মিউজিক কিন্তু তখন ছিল না, তখন ফুল ট্র্যাক, অর্থাৎ আমরা স্টেজে যেরকম এক চান্সে গাই, রেকর্ডিংয়েও সেরকমই স্টুডিওতে একই চান্সে গাইতে হতো। সেই অবস্থাতেও তিনি এরকম নির্ভুলভাবে দ্বৈত কণ্ঠে গানটি রেকর্ড করেছিলেন। পরবর্তীকালে লতা মঙ্গেশকর যখন স্টুডিওতে পৌঁছান, তখন তিনি এই গানটি শুনে এতটাই ইমপ্রেসড হন যে তিনি বলেন গানটি অবিকৃতভাবে সেইভাবেই রেখে দিতে, এবং সেইভাবেই রাখা হয়েছিল এবং গানটি এখনও পর্যন্ত সুপারহিট। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে কিশোর কুমারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

কিছু ফিল্ম এরকম ছিল যেগুলো কিনা তৈরি হয়নি, হলে সেগুলো নিশ্চয়ই অন্যরকম হতো, হয়তো অনেক নতুন কিছু আমরা খুঁজে পেতাম এই ফিল্মগুলো থেকে। যেমন ধরুন আনন্দ, আগে হ্যাঁ সেই লেজেন্ডারি ফিল্ম আনন্দ, যেখানে রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, তাদের কিন্তু এই ফিল্মে কাজ করার কথাই ছিল না। অ্যাকচুয়ালি আনন্দ ফিল্মের স্টার কাস্টে প্রথমে ধরা হয়েছিল কিশোর কুমার এবং মেহমুদকে, পরবর্তীকালে সেই স্টার কাস্ট চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতেই পারি যে কি অবস্থায় সেই ফিল্মটি নিয়ে গিয়েছিলেন রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন। তো রেডিও বাংলায় .com আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে কিশোর কুমারের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, only on RadioBanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শুনছেন রেডিও বাংলানে .com, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে কিশোর কুমারের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম, আনন্দ এমন একটি ফিল্ম, এমন একটি প্রজেক্ট ছিল যেটা অ্যাকচুয়ালি অফার করা হয়েছিল কিশোর কুমারকে। কিন্তু এরকম কিন্তু আরও একটি কালজয়ী ফিল্ম আছে যেটিও কিশোর কুমারকে অফার করা হয়েছিল, কিন্তু ডেট ক্ল্যাশের জন্য তিনি করতে পারেননি। সেটি হচ্ছে লেজেন্ডারি ফিল্ম মেকার সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন। আগে হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইনে গুপি গাইনের চরিত্র কিন্তু প্রথমে অফার করা হয়েছিল কিশোর কুমারকেই, কিন্তু ডেট ক্ল্যাশের জন্য তিনি সেই ফিল্মটি, সেই প্রজেক্টটি করতে পারেননি। করতে পারলে অবশ্যই আমরা অন্য ধরনের একটি কাজ দেখতে পেতাম। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে কিশোর কুমারের জানা এবং অজানা কাহিনী নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানের .com।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

তৎকালীন বোম্বেতে কিন্তু অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কিশোর কুমারের বাড়ি। তার কারণ, তার বাইরে এরকম একটি জিনিস লেখা ছিল যেটা দেখতে মানুষে ভিড় করে যেতেন। সেখানে লেখা ছিল বি ওয়্যার অফ কিশোর, এবং সেটাও আবার লাল কালিতে। ভাবুন, আবার কিশোর কুমারের ইন্টারভিউ নিতে একসময় তার বাড়িতে গিয়েছিলেন এক সাংবাদিক। তিনি দেখেছিলেন যে কিশোর কুমারের বাড়ির ভেতর একটি বাগান রয়েছে, এবং সেই বাগানে অনেক ফুলের গাছ রয়েছে, এবং সেই সমস্ত ফুলের গাছকে আলাদা আলাদা নামকরণ করেছিলেন কিশোর কুমার, এবং তাদের সঙ্গে রীতিমতন গালগল্পও জুড়ে দিতেন। ভাবুন, কীরকম সহজ সরল ব্যক্তিত্ব ছিল ওনার। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে কিশোর কুমারের জীবনী নিয়ে কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম, অর্থাৎ HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোচনায়, ধিতাং ধিতাং বলে কি মাদল তান তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোচনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরোলে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: সকালদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

গানের স্মৃতিচারণ করতে করতে আজ আড্ডা জাংশনের আসরে আবারও আমি শুভায়ন ফিরে এলাম রেডিও বাংলানেট ডট কমে সপ্তাহের শেষে প্রতি শনিবার যা কথা দিয়েছিলাম আপনার জন্য আপনার সঙ্গে। অগ্রদূত গোষ্ঠীর পরিচালনায় তৈরি হয়েছিল বাংলা চলচ্চিত্রের এক মাইলস্টোন, হ্যাঁ সেই কালবিজয়ী অগ্নি পরীক্ষা। সুচিত্রা সেনের লিপে যে গান আজও শ্রোতাদেরকে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ করে চলেছে তার নেপথ্য কণ্ঠে ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং অনুপম ঘটকের সুরে জন্ম নিয়েছিল সেই বিখ্যাত গান। সিঁথির মোড়ে এমপি স্টুডিও, আজ যার কোনো চিহ্নই নেই। সেদিন সেখানে রেকর্ডিং চলাকালীন অগ্রদূত গোষ্ঠীর প্রধান বিভূতি লাহা গানটির সুরে কিছুমাত্র খুশি না হয়ে অনুপম ঘটককে বললেন, এটা কি গান হয়েছে? সেই শুনে সুরকার পাল্টা বললেন, আপনি কি করবেন আপনি ভাবুন, আমি কিন্তু এই সুর নিয়ে। ওদিকে গৌরীপ্রসন্ন মজুমদারও বিশেষ করে প্রশংসা করেছিলেন কুহু কুহু অংশে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই অনবদ্য প্রেমলোর ব্যবহার। শেষ পর্যন্ত জয় হয়েছিল সুরেরই। সেই ছোট্ট কম্পন, সেই ক্ষুদ্র অলঙ্কারই যেন লক্ষ লক্ষ মানুষের হৃদয় এঁকে দিয়েছিল এক রঙিন ইন্দ্রধনু। আজকের আড্ডা জাংশনের বিষয়ও তাই, স্বর্ণযুগের বাংলা গানের অলঙ্কার, কখনো ট্রেমোলো, কখনো ভাইব্রেটো, কখনো মুরকি, গমক, গিঠিরি, সুরেরই এই সব গয়নাতেই সাজানো আজকের আড্ডা জাংশনের আসর। আর এই আসর, গানের আসর যে কখন সঙ্গীতের বাসরঘর হয়ে উঠবে আমি নিজেও জানি না। শুনব আরও কিছু অলঙ্কারময় গান, যে গানের মধ্যে দিয়ে আরও বেশি করে ইন্দ্রধনুকে অনুভব করব। আর সফল বাংলা গানের দীর্ঘ তালিকা তো আছেই, সেই এক এক শিল্পীর হাত ধরে এগিয়ে যাব আজকের আড্ডা জাংশনের পথ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: মস্ত তালুক আলুক শালুক বন শালুকের পাতা, এক কোপেতেই ধড়ের থেকে খসলো কত মাথা। বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: বাবা,

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
3: আগুন, তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব।

দাও দাও দাও জলে দুরন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি দাও দাও দাও জলে দুরন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি জল দে ওরে জল দে দমকল দমকল যতই চাও না দু চোখের জল কল যত খুলে দাও না আরে দমকল দমকল যতই চাও না দু চোখের জল কল যত খুলে দাও না ও গরু পশি রম্ভা উর্বশী কর যা খুশি কিছুতে নেবে না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না

0: చిల్లకి చిల్లకి చిల్లకి చిల్లకి చిల్లకి ఆగుడా దగ్గ జానా ఝోల్చె ఝోల్చె దగ్ షాప్ పొడి దేర డానా ప్రచండ తాప్తి గండ బాప్తి గండ బాప్ జోలే పూలే జా।
1: সফল বাংলা গানের দীর্ঘ তালিকা থেকে এবার যে শিল্পীর কথা মনে পড়ছে, তিনি একাই যেন উচ্চাঙ্গ সঙ্গীত আর আধুনিক প্রেমের গানকে হাতে হাত ধরে হাঁটতে শিখিয়েছেন একই পথে। হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা। তার গায়কিতেই রাগ প্রধান গানের গাম্ভীর্য যেমন আছে, তেমনই আছে প্রেমের গানের কোমলতা। আর সবথেকে বড় কথা, জটিল সুরকেও সহজ করে গাইবার যে অনায়াস ক্ষমতা, সেটাই তাকে করে রেখেছে অনন্য। ওই মৌসুমে মন শুধু রং বদলায় গানের মধ্যেই, দেখুন না কি অপূর্ব সুরের কারুকার্য। বিশেষ করে মরিচে হায় অংশটিতে দ্রুতগতির গীতকে যেন জল তরঙ্গের মতো এসে স্পর্শ করে আমাদের মনকে। সুরের এই ছোট্ট খেলাগুলোই তো গানকে শুধু গান করে রাখেনি, করে তুলেছে একটা অনুভূতি। চলুন এই অনুভূতির অংশে ভাগ বসাই।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে RadioBanglaNet.com ওয়েব তরঙ্গে
3: শুনছেন RadioBanglaNet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এই গানের সূত্র ধরেই একটা কথা মনে পড়ে যায়, আমাদের উপমহাদেশের সঙ্গীত ঐতিহ্যে অলঙ্কারের ব্যবহার কিন্তু আজকের নয়। নাট্যশাস্ত্র থেকে সঙ্গীত রত্নাকর, ধ্রুপদ থেকে খেয়াল, ঠুমরি থেকে টপ্পা, শতাব্দীর পর শতাব্দী এই একই অলঙ্কার যেন বিভিন্ন রূপে সুরকে দিয়েছে তার স্বকীয়তা। পরবর্তীকালে কীর্তন, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গানও দুই হাত বাড়িয়ে গ্রহণ করেছে সেই ঐতিহ্যকে। তেমনই এক অনবদ্য উদাহরণ এই চারুকেশী সুচারু কবরি বাঁধা। গানটি শুনতে শুনতে মনে হয় কোনো অলস বিকেলে ঢেউ খেলানো চুলের ফাঁকে হাওয়ার মতো নেমে এসেছে সুরের গিটগিরি। আরতন মুখোপাধ্যায়ের মোলায়ম কণ্ঠে সেই অলঙ্কারগুলো কখনো আলাদা করে চোখে পড়েনি, বরং গানের শরীরেই মিশে যায়।

0: গানের অলংকার যে কেবল শাস্ত্রীয় সঙ্গীত থেকেই ইনফ্লুয়েসড হয়ে এসেছে তা কিন্তু নয়, পশ্চিমী সঙ্গীতের ইনফ্লুয়েন্স বাংলা গানের ভাণ্ডারকে করেছে আরও সমৃদ্ধ। আজকের আসরে বহু গানেই আমরা কিন্তু সেই মেলবন্ধনের সাক্ষী হয়েছি। যেমন ধরুন, ও নদী রে, নদী নিরবতা, চাঁদের আলো আর একাকী মাঝির যাত্রা, তার যে লোনলিনেস, তার মধ্যে যখন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ প্রবেশ করে, যখন উনি গেয়ে ওঠেন ও নদী রে, তখন সেই দীর্ঘ টানে মিশে যায় ওয়েস্টার্ন ভাইব্রেটোর এক অদ্ভুত অপূর্ব আবেশ। শব্দ শুধু একটি, অথচ কতটা গভীর অনুভূতি। আবার দেখুন, ওগ কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে, কোকিল কণ্ঠী তাকে করো না, এসো অশান্ত সমীরণ, দাও দোল ছন্দে ছন্দে তাকে ধরো না। এক্ষেত্রেও সেই যে অদ্ভুত পজ, নর্মাল লয়ের মধ্যে যে হঠাৎ করে একটা ট্রেম্বল, একটা ট্রেবল, একটা বেস অনুভব করা, সব কিছুর মধ্যেই কিন্তু আমরা যেন একটা তরঙ্গ অনুভব করছি। চলুন আবারও ভেসে চলি সেই নদীর স্রোতে, যেখানে থাকবে এই ধরনের জলতরঙ্গ, এই ধরনের পজ, নেসেসারি পজ, আর হঠাৎ করে নর্মাল ফ্লোয়ের মধ্যে যেটা খুব প্রেডিক্টেবল একটা জার্নি যে কোনো একটা গানের মধ্যে হয়, সেটাকে ব্রেক করে দিয়ে একটা অসাধারণ কিছু তৈরি করা, তার মধ্যেই তো অ্যাকচুয়াল গিটগিরির সূত্র।
1: একটি কথা শুধা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কির কথা উঠলে প্রথমেই মনে পড়ে তার মখমলি ব্যারিটোন কণ্ঠ। উচ্চাঙ্গ সঙ্গীতের প্রদর্শনী সেখানে নেই, অথচ গমক, ভাইব্রেটো কিংবা স্বরের সূক্ষ্ম কম্পনের ব্যবহার এতটাই স্বাভাবিক যে আমরা আলাদা করে খেয়ালই করি না। এই যে কথা হচ্ছিল এই রাত তোমার আমার গানে, শুধু দুজনে উচ্চারণের সেই অতিরিক্ত টানই আজ তার সিগনেচার। ঠিক তেমনভাবেই তীর বেঁধা পাখি আর গাইবে না গান, গানের শুরুতেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের গান যে উচ্চারণ যেন বুকের গভীরের হাহাকারটা ধরিয়ে দেয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রাচ্য আর পাশ্চাত্যের সুর ভবনের মধ্যে যদি কোনো সেতু বন্ধনের নাম করতে হয়, তাহলে সুরের পঞ্চম আর আরডি বর্মনের নাম না নিয়ে উপায় নেই। লোকসুর, রাগ সঙ্গীত, পশ্চিমী হারমোনি, কর্ড প্রোগ্রেশন, ল্যাটিন রিদম, সব কিছুতেই নিজের মতো করে ঠিক মিশিয়ে নিয়ে একটা অদ্ভুত কিছু সৃষ্টি করতেন, যেটা পরবর্তীকালে হয়ে উঠতে একটা বিশাল অসাধারণ সৃষ্টি। বলো কি আছে গো তোমারি আঁখিতে, গানটিতে সেই বৈশিষ্ট্য স্পষ্ট। দক্ষিণ ভারতীয় রাগের আবহ কডে সূক্ষ্ম চলন আর আশা ভোসলের অনবদ্য পরিবেশনে গানটি যেন ধীরে ধীরে খুলে দেয় আমাদের মনের প্রতিটি জানলা ও দরজা। চলুন না দেখা যাক সত্যি সেই আঁখিতে কি লুকিয়েছিল বা এখন লুকিয়ে আছে।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা।

0: দাড়ি পাল্লায় ওজন করো, বুঝবে তবে পুরুষ নারীর দুজনেরই কে যে বড়।
1: মোটেই না, মোটেই না।

এমনই লক্ষ লক্ষ গানের খোঁজেই তো আমাদের রোজকার পথ চলা। আড্ডা জাংশনে শুভায়নের সঙ্গে কখনো আমরা খুঁজি হারানো দিনের গানের গল্প, কখনো খুঁজি সুরের নেপথ্য কাহিনী, আর কখনো খোঁজার চেষ্টা করি অলংকারের জাদু, গানে অলংকারের ইউসেজ। গান যে শুধু কথা আর সুর নয়, তার মধ্যে লুকিয়ে থাকে আরো কত সূক্ষ্ম শিল্পকলা, তা বারবার উপলব্ধি করছি আজকের এই আসরে। সুর যেন সমুদ্রের বুকে ছোট ছোট ঢেউ তুলে ক্রমশ এগিয়ে চলেছে, যার চাওয়া আছে কিন্তু ফেরা নেই। তবু আমরা এই এত গানের খোঁজ করতে করতে ফেলে আসা সুরের আড়ালে অলংকারের সাজসজ্জা এমন করে মাধুরী ঢেলে দিয়েছে, তাই নিয়ে উত্তরস্বরী হয়ে শুধুমাত্র শোনার আনন্দটুকুই যে নিজেদের মধ্যে আবদ্ধ রেখেছি তা নয়। যেটা আমরা রোজ পাই এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই। সেই তৃপ্তি আর খানিকটা বাড়িয়ে দেবে যখন আমরা শুনব গানের রংমশাল বনশ্রী সেনগুপ্তর গান পরবর্তী অংশে। আমার

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অলঙ্কার যখন আধুনিক বাংলা গানে এসে মিশেছে, তখন তার গাম্ভীর্যটুকু বজায় রেখেও সুরকাররা তাকে করে তুলেছেন সহজ, শ্রুতিমধুর এবং সময়োপযোগী। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরেও আমরা তার সুন্দর উদাহরণ পাই। তবে এবার যে শিল্পীর গান শোনাবো, তার ক্ষেত্রে শাস্ত্রীয় সঙ্গীত যেমন নিঃশ্বাসের সঙ্গী, মুরকি গম গিটগিরি তার কণ্ঠে আসে অনায়াসে, ঠিক ঝর্ণার মতো, ঝর্ণার জলের মতো। অভিমানে চলে যেও না, গানে যতবার চলে যেও না এই কথাটি ফিরে আসে, ততবার গিটগিরি যেন সুরকে ধরে রাখতে চায়, ফেরাতে চায় তার আপন ঠিকানায়। কথার আবদার আর সুরের আকুতি দুটোই মিলেমিশে একা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আজকের আড্ডা জাংশনের আসর যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে বাংলা গানের অলংকারের গল্পের যেন কোনো শেষ নেই। কিশোর কুমারের নাম শুনলেই মনে পড়ে তার ইয়ার্ডলিং, অথচ সেই জনপ্রিয়তার আড়ে লুকিয়ে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের সূক্ষ্ম অনুষঙ্গ। ভরেছে জলে গানে কোথাও গমকের মৃদু ঢেউ, আবার কত কি রয়েছে লেখা উচ্চারণে এক ফোঁটা হারকাত, সবটাই এমন নিপুণভাবে মিশে আছে যে যেন চোখে পড়ছে না, শুধু মন ছুঁয়ে যাচ্ছে। এটাই তো প্রকৃত শিল্পীর পরিচয়, যেখানে অলংকার প্রদর্শন নয়, আবেগেরই এক

আজই আসরে আমি সুহায়ন একটা অকপট স্বীকারোক্তি করেই ফেলি। আড্ডা জাংশনের আড্ডার কেন্দ্রে যদি থাকে গান, তবে সেই আড্ডার সবচেয়ে বড় অলংকার অহংকার কিন্তু আপনি, আমাদের প্রিয় শ্রোতা। আপনাদের ভালোবাসা, আপনাদের সান্নিধ্য, আপনাদের নিয়মিত উপস্থিতিতেই প্রতি সপ্তাহে পূর্ণতা পায় এই আড্ডা জাংশনের আসর। আজ গানে গানে খুঁজে দেখলাম কত কত রকমের অলংকার, কিটকিরি, গমক, মোরকি, ট্রেমোলো, ভাইব্রেটো, এমনকি কর্ডের সূক্ষ্ম চলন প্রগ্রেশন কিভাবে বাংলা গানের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আগামী সপ্তাহে আবার দেখা হবে, আবারও ফিরব। বিষয় থাকছে চির কিশোর চির সবুজ এক বিস্ময় কিশোর কুমার। তার গান, তার অজানা গল্প, তার উচ্ছ্বাস আর তার অম্লান সুর নিয়ে জমবে পরের শনিবারের আড্ডা জাংশন। ততদিন ভালো থাকুন, গান শুনুন, সঙ্গে থাকুন, আড্ডা জাংশনের সঙ্গী হয়ে রাখুন নিজেকে। আমি সুহায়ন আজকের মতো নিচ্ছি বিদায়। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন রেডিও বাংলা নেট.কম।

0: শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

একজন মানুষের প্রতিভার বিচ্ছুরণ যে কত দিক থেকে হতে পারে সেটা কয়েকজন মানুষকে দেখলে বোঝা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছেন ইনি। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার।

মুখোমুখি, আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে এমন একজন মানুষকে নিয়ে যার প্রতিভার বিচ্ছুরণের ছটায় আমরা অনেক অনেক সৃষ্টি পেয়েছি, অনেক সুর পেয়েছি, গান পেয়েছি, অভিনয় পেয়েছি, যেগুলো কিনা আখেরে আমাদেরই সমৃদ্ধ করেছে। কথা বলছি কিশোর কুমারের। আগে হ্যাঁ, কিশোর কুমার ভারতবর্ষের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ গায়ক। কিশোর কুমার, তিনি জন্মগ্রহণ করেছিলেন 4 আগস্ট। তো তার জন্মদিনে তার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: ওরে শুন শুন গেরোবার, ঠোপ থেকে বেরোবার, আকাশটা পেরোবার, যা রে যা, উড়ে যা, যা রে যা। ওরে শুন শুন গেরোবার, ঠোপ থেকে বেরোবার, আকাশটা পেরোবার, যা রে যা, উড়ে যা, যা রে যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা যা যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা। ওরে শোন শোন গেরোবার, ঠোপ থেকে বেরোবার, আকাশটা পেরোবার, যা রে যা, উড়ে যা, যা রে যা।

0: হবে হিরো।
1: কৃষ্ণ নাম ভজ জি আর সব মিছে, পালাবার পথ নাই নাই।

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. Apna haath jagannath kar be bhai baji maat. Apna haath jagannath kar be bhai baji maat. Emni din thakbe na khulbe bhai jor barat. Emni din thakbe na khulbe bhai jor barat. Apna haath jagannath kar be bhai baji maat. Apna haath jagannath kar be bhai baji maat.
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ

কিশোর কুমার, কিন্তু আসল নাম কিন্তু সেটা ছিল না। তার নাম ছিল বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর 4 আগস্ট কিশোর কুমারের জন্মদিন, সেই উপলক্ষে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে কিশোর কুমারের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় এক বাঙালি পরিবারে কিশোর কুমারের জন্ম, কিন্তু তার আসল নাম কিন্তু কিশোর কুমার নয়, তার আসল নাম আভাস কুমার গাঙ্গুলি। আগে হ্যাঁ, আভাস কুমার গাঙ্গুলি। তো আভাস কুমার গাঙ্গুলি থেকে কিশোর কুমার হয়ে ওঠার পেছনে কিন্তু সব থেকে বড় অবদান ছিল তার বড় ভাই অশোক কুমারের, যিনি সেই সময় রীতিমতন সুপারস্টার বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর কিন্তু জারি আছে এবং জারি থাকবে কিশোর কুমারকে নিয়েই, তার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনীকে নিয়ে। তো সেরকমই আরও কিছু কথা ওয়েট করবে আপনার জন্য একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের প্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কিশোর কুমারকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে কিশোর কুমার হয়ে ওঠার পেছনে কিন্তু সবথেকে বড় অবদান যেই ব্যক্তিটির, তিনি হলেন কিশোর কুমারের সবথেকে বড় ভাই অশোক কুমার। তিনি সেই সময় বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। সেই সময় তিনি কিশোর কুমারকে নিজের বাড়ি থেকে ডেকে নিলেন বোম্বেতে, এবং সেখানে বোম্বে টকিজে প্রথম কিশোর কুমারের গান গাওয়া হলো। যদিও সেটা সোলো গান ছিল না, বোম্বে টকিজে তিনি কোরাস শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন। পরবর্তীকালে তার ভাগ্যের চাকা তাকে অন্যদিকে নিয়ে যায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে কিশোর কুমারের জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়। In association with RadioBanglaNet.com, বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন RadioBanglaNet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গায়ক কিশোর কুমারকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। তো শুধুমাত্র গায়ক হিসেবে কিন্তু কিশোর কুমারকে মূল্যায়ন করাটা কোনো মতেই ঠিক নয়। অ্যাকচুয়ালি কিশোর কুমার শুধুমাত্র গায়ক ছিলেন না, তিনি আরও অনেক প্রতিভার অধিকারী ছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন তার অভিনয়। তার অভিনয় শৈলী তাকে সম্পূর্ণ অন্যভাবে ডিফাইন করেছিল বোম্বেতে। তৎকালীন বোম্বে বলিউড সেই সময় কিন্তু একের পর এক অভিনয়, একের পর এক ফিল্মে তিনি চুটিয়ে অভিনয় করে গেছেন। তবে সেই সফর শুরু হয়েছিল 1946 খ্রিস্টাব্দে শিকারি ফিল্মের মাধ্যমে। তো সেই শিকারি ফিল্মে কিন্তু লিড রোলে ছিলেন তার সব থেকে বড় ভাই অশোক কুমার, যিনি সেই সময়ের রীতিমতন সুপারস্টার। তারপরে সেই যে জার্নি শুরু হলো, সেই জার্নি কোন উচ্চতায় গিয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। তো রেডিও বাংলানেট.কম-এ আজকে কিশোর কুমারকে নিয়ে আমাদের আড্ডাটা যা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

কিশোর কুমারের অত্যন্ত পছন্দের একজন সিঙ্গার ছিলেন কে এল স্যাগল। ইনফ্যাক্ট নিজের কেরিয়ারে শুরুর দিকে যে সমস্ত গান তিনি গেয়েছেন, যে সমস্ত গান তিনি প্লেব্যাক করেছেন, তার মধ্যে কে এল স্যাগলের একটি ডিপ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যায়। কিন্তু পরবর্তীকালে তিনি নিজের একটি আলাদা গায়ন শৈলী তৈরি করেন, যেটি কিনা এখনও পর্যন্ত তাম সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়ে রয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর কিশোর কুমারের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে নিজের অনবদ্য গায়ন শৈলীর জন্য কিন্তু কিশোর কুমার জগৎ বিখ্যাত। শুধুমাত্র হিন্দি ফিল্ম নয়, তিনি বিভিন্ন ভাষার ফিল্মে গান করেছেন, যেমন ধরুন হিন্দি সহ বাংলা, পাঞ্জাবি, উড়িয়া, মারাঠি, গুজরাতি, তামিল, পাঞ্জাবি ইত্যাদি বিভিন্ন ভাষায় গান করেছেন কিশোর কুমার। তো ওনার জীবনের এরকম আরও অনেক কাহিনী আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।